সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন শিপ্রা হালদার, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করা হায়ুংনি খোরাং অনুষ্ঠান শুনবেন।

0: ফুংকাহাম
1: ফুংকাহাম
0: আকাশবাণী আগরতলা তাবুক চেংজাকো চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ংনি খরাং তিনি স্রাংশাল তালিউং তালনি শালচি চিবিরা থামচি বা তিপ্রা বিশি জুলাই তালনি শালচা শালমারি নৈ সাই নৈ চিদক ইংরেজি বিশি অপান্দা আওয়াই খ্লাইজাকি দ মিটার নৈরা থামচি দ ফুটাব্রী এবার সা সাই নৈরা দক চিচুকু কিরোহার্চ আবনকারিব সারা সা পয়েন্ট দক মেগা হারসব পান্দা আওয়াই খ্লাইজাকি দে শালবুরমনি হাইন তিনি ব হাইন হাই কক কাহামনি বিশিং তিন চিনি অপান্দান চেঙ্গান জেসা সামুং চেংনা সুকাং সাক সাকন কাইথাম সুমুং সুদি আং তামুঙ্গী অসামুং খাইতং আবনি মানমুং তামো ং নে আং অবনতী হামুইদা থাংমানো এবার খেবা মানিয়া অসুমুং রকনি কিফিলমুং মানখৈ ন সামুং চেংদি গোপাল বরকনি ন কাহাম অঙ্গ যে গ্রাক খাইয়ে সামুং নাঙ্গ তে যাই যাই খে তিয়ার খাই নাহারো চেংমুং কিরিয়াউই সামুং খাই থাংনা নাংনাই যে বরক অং তং জরান তুই খাপেং জাকিয়া তে থিনাংন তুই বেলাই ওয়ানা জাগো বিনি লাংমাও হামক্রাই ফাইগলাক নাংমানি সাই বেলাই গোবাং কাহাম এবা সিদা অংমা চায়া তামনে হিনবা কেপলেং বুফাং রকন গোবাং কুক সুকাং তানজাকুবু রং বরক রকনি যতনি সাই কাহাম বায়াব খরকসা রং কং বরক বেবাক থায়ন বরম মানু রং নাইথক তাই শিকলা ফান্নব মেচেনি মানু অক কাহাম রক জিনী খানা লাইখা আচানক্য সালামানী কক্ন কক বরক বাই
1: হারিতাবু খালায় লাইথাই বিশ্বরগো তিনি তিসাল তামো তামো পাতুই থাকা লাইবমা কিসা ফিলি নাইলেন উফিল নাইলেন উকল বুথাগ 1862 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসালন ভারতনি কচামকু হাইকোর্ট কলকাতা হাইকোর্ট পান্দাতেই সামং থাকি চেঙ্গো 1882 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসালন মং গনাং সাক নাইকরং ডাক্তার ইয়কমা সভা খাইনাই তে পশ্চিমবঙ্গনি উলসা মন্ত্রীকরা ডাক্তার বিধানচন্দ্র রায় আসায়ো 1962 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসালন ভাইকে অব কক সাজাকনা তংমা হাই বিধানচন্দ্র রায় বিনি ফিল চার্চি আশিতম আশিমা সালো 1962 নি ফার্স্ট জুলাই তিনি হাইসালো ব অহানয়াকারী থাঙ্গো আ বিশিও বন ভারত হাকতনি যতনিসলাই বরম গনাং সকাত ভারতরত্ন সকাত ব রোজাগো ডাক্তার বিধানচন্দ্র রায়ন 1955 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসালন ভারতনি ব্যাংকিং নি লাইবমাও বেলাইখে কঠোর সেলাইমুং পাতিমুং উঙ্গু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নিবুমুং সেলাইজাগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ফারজাগো তে অব উল সরকারনি ব্যাংক উঙ্গি থাঙ্গো 1964 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসারন ভারতনি সুনাম খরং একবা শিল্পন কাহামকাই তিসানা বাকি আরও রং রক্রেনার বাকি রেমানি বাংনার বাকি IDBI একবার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অব সংসারজাগো উব উল বড় রকনি রং খাতিনার বাকি ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া UTI আবনি সামুব চেঙ্গো 2017 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসালন ভারতনি করনি সামুং তাংথানি লাইবমাব কাছে স্লাইমুং ফায়ো আগিব যে পরোক্ষ কর হেই তংমানি অবনশ লাই ওয়াইসাবাইন গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এবা জিএসটি চালু খাইজাগো চিং তুমুং হা কতর বুখাক নারে হায়ং কতর বুখাক নাহার নাকি হেঙ্কাই তিনি হাই সালন 1921 খ্রিস্ট বিশিও সাংহাই দলিয়ুঙ্গ পান্ডানি বিশিংটি খাই চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি সংসাজাগো অব তাবুক চাইনাও যে সরকার খাই তুমি আবদল তিনি হাই সালন 1997 খ্রিস্ট বিশিও ওয়াইসাবাইন 156 বছরনি ব্রিটিশ রক শাসন খাই তুমি আবন ইয়াকারে হংকং চাইনানি ইয়াগো ইয়াফারি জাগো তিনি হাই সালন 2002 খ্রিস্ট বিশিব আইসিসি এবা হায়ং অপরাধ আদালত হেন হিনজাগো অব সংসা জাগো আশেক জোড়া লাইথাংনাই সালগ তাম তাম খা তং আবর খাবে আব কারিবিতে কিছু তংখ ইয়াফ অবর অংখা তিনি ন্যাশনাল ডক্টরস ডে হেন পালাইজাগি দঙ্গ ভারত হাকতর ডাক্তার বিধান চন্দ্র রায় নমুতু খাইনি বাকি বন বরম ইয়াফানি বাকি ভারত হাকতর অসাল পালাইজাগি দঙ্গ তে কেসা হিংকে তিন সাল সিএ ন্যাশনাল সিএ ডে পালাইজাগাই দঙ্গ 1949 খ্রিস্ট বিশিও অ সালন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া আইসিএআই সংসা জাগো অ সাল মুদ খাইন বাকি ন ও সিএ সাল পালাই জাগি দঙ্গ আসে জোর খাবে খেলাই থাকে বিশ তিনটি সাল তাম তাম পাতি থাকা ফারি তাবো খালায় সাক হামক্রানি কক সাক হামক্রানি কক যিন খালায় কক ওয়ানজি হিংকে কুষ্ঠ কাঠিন্য হিমানি কনস্টিপেশন হিমানি খি রাগ মানে কাহামকে খি ইমানিয়া খি ফাইয়াং মানে অবনংখা কনস্টিপেশন যেফর যেন কাহামকে খি ইমানিয়া উঙ্গ খি গ্রান উঙ্গ খি গ্রাক উঙ্গ খি বসা বসাকাই ফায় উঙাকে যেসব কোনো খিনা নাই খি ইমানিয়া হাতি বারসা ওয়াইথাম রঙে বারা খিয়া আপ্রু ন ও খি কসাং মানে ইয়াকবা কুষ্ঠ কাঠিন্য ইয়াকবা কনস্টিপেশন উংখা হেন সাজাগো যেফ্রুব বুস্তং গনাং মানে যেমন উলব হাতি বারসা ওয়াইথামনি বারা খিয়া হেঙ্কেন অ বেমার ইয়াকবা অতংমুং উংখা হেন সাইমান দি অব কাইসে বেমারিয়া ফিয়াবা অব চিনি লংমা নি গরং ইয়াকবা চিনি তংমুং জামুং চাইনি বাকিসে অমাহাই অঙ্গু অবহাই হাই হিংকাই হাতি বারসা ওয়াইথামরুমি বারা বরক ফাদারও থাংলাক ইয়াকবা খিগলাক খি বেলাই গ্রাক নাই আবো বক্স বক্স খাই কিসা কিসা খালাই ফাইনাই খিমানে জরাও যেসবপন খিয়া নাই খি ইমান জাংনাই বহরক সানাই বহরক রবনমা হেমা তংনাই বহরক দুনক নাই কিসা কিসা সাবো সানাই তেকাইসা হিংকাই খিউই পাইব আসি ইয়া দেব খিনা তংকু হাইমা তংনাই বারিক থাকা হিংকাই ক্ষিপ্র থৈরগো ফাইনাই অব হাইং খাইকাই কনস্টিপেশন উংখা হেন সাবিমান দি তামনি বাকি অম হাই যেন চিনি চামুং বুস্তং গনাং চামুং মুখতং থাইকতং গখরাং মানি রক ফল ফকলা রক চাইনি বাকি অব হাই যতনি সিলাই উংমানি দেখেছে হিংকাই দই গবাং খাই নংয়ানি বাকিব উঙ্গু দাল বিদাল বাকি নমহাই উঙ্গ চিনি কুলন এবা বৃহৎ যন্ত্র যে খি লাইমানি লাম আজাগাও তুই মানথকিয়ানি বাকি তুই কুসুবিতলাম কিচা মিশা তুই তঙ্গমানি বাকি অন্যকে আজাগা গ্রান নই থাঙ্গো তে আরও গ্রাক নই থাঙ্গো আবনি বাকি অমহাই খাই খি কসাংমানি রক নুকজাগো আবনি বাকি তে কেসা তঙ্গ নুকজাগো যে বড় রক আসুগুই মাং তঙ্গ সামং হুমং তাঙ্গিয়া খেলাধুলা রক খাইয়া हिमिया अमहाय बर रगनि ब अमहाय उमानि नुगजागु देखेसा उमानि आबंखा जों जेफ्रु खिना मुजुङ आफ्रु जरा मानजाङै फानो सामं थाङा बागै फानो खियाक तुमुं खातिबै नारकटनि खांगाय अबनि बागै बा कन्स्टिबेशन उंगि मानो दे कैसा गाय बिथि चामानि बागै आबनि साइड एफेक्टनि बागै बा कन्स्टिबेशन उंगि मानो पेन किलार रगजाखा गेसनि बिथि रगजाखा एसिडनि बिथि रगजाखा केप्सुल रग अबहनि बागै बा अ खि कसां मानि नुगजागै मानो अबनो बाहेखि कासुनाय अबनो कासुनायनि बागै लामा हेंगाखाय जों जेफ्रुबो मुखिथों थाइखिथों दालो सामब्रा बे बोसिथों गोनां न गोबांथाय मा जानाय सालब्रम ब्रम न तिन चार लिटार दैमा नोंनाय देखेसे हेंगे आबकारिबो बुसि रग माइरं कोचाग रग दाल रग आबरग जाखा हेंगे आरो नै बिसिङो मुफ्राय रग पालं साग रग आबरग बेलेखे गाहाम गयफल रग गयफल कुमन फानंखा गोथों फानंखा बेल थालि रग अबहाय जाखा हेंगे अबनि याकनि यगै मानो देखेसे हेंगेखाय जों सागनि कलम दैमा खिख्लायनाय खेला धुला माख्लायनाय एखाबा सामं दांनाय रगनि द सामं माख्लायनाय मा हिमनाय आहिनो नगो आसुक दं हेंगे अ बेमार उंगै मानो अ कुष्ठ काठिन्य एबा खि फायांमानि खि ग्रान खिमानि खि कसांमानि अब बारि खेंगे डाक्टर मा थांनाय फियाबा बुफ्रु डाक्टर थांनाय जेफ्रु नों चङै मानखा अब बिथि जाबो हामियां दंखा उयाखाबा बुस्तों गोनां जामुं रग दै गोमारं नङैबो हामियां दंखा आफ्रु हेंगेखाय नों साक्सां चङै माननाय आनि म खिसे बेजवाङै दंखायनाय दे खिप्रु थैरग फायगेंगे आफ्रु थांगै डाक्टर बाय नायै बिथि रग जामानि न गाहाम हेंगे अबनि याकनि यगै माननाय उयाखाय उल पाइल सुङै थाङै मानो बनि बागै कुष्ठ काठिन्य खि कसा खि फायां मानो जों आइनो हेलें सासाखाय साखनाङियांनानि गगिया आसुक जरा खोनाबायखा साख खामग्रानि गग खि कसा खि फायां मानि नै ककथाय जाथायनि
0: पान्दावा ताबो खोनालायनो तां बिथि जों दिनै लेटुस गायनानो रोगै सायमान लायनो अब कायसा गोखोरां बलाय गुबुलुं मैगोथों अब सेलेटनि लगि गोथों न जाजागो तुंलुलु खायिबो गिसा समसरुवै जाखा हानखे बहकनि बागै बेलायनो गाहाम खि रागमा रग अब हाम्रो अब बेलायन पुष्टि गोनां अरो भिटामिन ए के तै फाइबार बेलायन मानथगो लेटुस गोजांमा थाइनि हाक्तर रग बेलायखेन गायजागो जिनि हावके देसि जात अबनन गोबांखे गायजागो अब नरम तै बलायबो गुवार ओंगु लेटुस गोजांमा मलनि मैगोथों बलाय जि सेन्टिग्रेडनि सिमि ओनै जि आसुकनि बिसिङ टंखा हांखे अबनि बलाय हामसावो बेलाय कुतुं अबनि बलायन गोखा ख्लायतै बुबारबो डाक्टिन बारै थांगो लेटुसनि बोसलै हरुवा बोसलैहाय अब तालबांग कायनानि चेंजागो अबनि बुसा बुतांखे कायै बुसानि तलाव जोकाप्रक रिमानखे बेलायन जाव उर बलाय तर्खे बलाय हा नांगिया ओंनानि बागै बुसा कायमानि हाथिक थाम हाथिक ब्रैनि उलन बलाय खलै मानु बलाय नरम तै किसा किसा कैत्रै कैत्रै ओंग अबहाय ओंखेन अब खलै मानखा लेटुसो किसा मिसा बेमारकबो गोफामानि नुगजागो अबनि ब्लायो फुटिक फुटिके दागलायमाहाय आबाहाय रग नुगजागो तै काटवान रगबो ক্লাইমানী নুক যাবো আফ্রুকে নিম অয়েল তাই ফাঙ্গিসাইড অবহাই কিসে কিসারক স্প্রে খাইনা নাগনাই অবহাইকে নাইকে নিখাইকে বেমারক ফামানিব ইয়াক কাগিমানাই গাছং লেটুস গবাং হেকায়ে হাতিরক ফালৈ রং পুসা আজিমানি লগিব নক নুখুঙ্গ আশুদাকে চাউই মানো গাছুকজরা যেন হাইনি খরঙ্গ কক তিনি তিনি তাং বিতিও লেটুস কাইনানো রুগি সাইমান লেখা
1: ককথুম্র বিশিব্রুমনি হাই তাকলাইব বসকাং সালমারি জিদক জুলাই ষোলো তারিখ জুলাই 2026 উদয়পুরনি শ্রী শ্রী তিনি জগন্নাথ বাড়িও রথযাত্রা তের সংসারজাকনাই হিনি সাজাকা সাল চিদক জুলাই জগন্নাথ বাড়ি মন্দিরনি সিমি মহাদেব বাড়ি জোড়া রথ সাজাকনাই হিনি সাজাকা তে সালমারি নৈশিব্রী 24 তারিখ জুলাই 2026 নাকাই অ রথ ওইসা কিফিল ফাইফিনে হিনে সাজাখা অ রথযাত্রা নের নিয়েই ষোলো তারিখ জুলাই তে 24 তারিখ জুলাই ককথুম হুকুমো নাইখুংনি বোখাকি খাই সালনৈ হুকুমো পান্ডা সংসারজাকাই হিনে সাজাখা
0: ত্রিপুরা রংকচার বেদেক বাই গসিজাক যত রংনকনি বখরক স্রংনাই স্রংনাই জগতাই বরকনি মা ফারকন সাকলাই জাকা ইংরেজি বিশি নৈসাই নৈচি দক অ বিশিনি মাধ্যমিকতে কুচুক মাধ্যমিক বছর বাচাও আমজকপুংনি এডমিট কার্ড ই জুলাই তালনি সাল নেই এবার সেকেন্ড জুলাই সংরং সাল ফুং দামচি নিশিমি শারিক দাম বাতামুই সতী থামচি জরা পর্ষদনি হাবানক রেজাগানু
1: বসকাং সালমারি 22 জুলাই নিসিমি সালসিনী হাস্তিনী লাইবমানী গরং গনং খারসি তের তে বাণী জেংজাকনাই তাকলাই ব হাইনহাই অ বাণীকন রিগৈ দাল বিদাল খতল রক ফিয়কমুং ফনুকমুং খতল রক ফনুকজাকনাই হিনে ফিয়কজাকনাই হিনে সাজাখা ফনুকনী বাকি কক কচার জাখা আরও সাজাখা তাকলাই যত নাইখংরক বরকনি আগিনী হাইন বরকনি খতলক ফিয়গৈ ফুরুকনা নাঙাই হিনে আরও কক চাপজাখা সালব্রুম ব্রুমন হুকুমো পান্দরক লোয়াজিক জাকনাই হাবিলিতে কৃষ্ণমালা হায়ও হিনে সাজাখা
0: ত্রিপুরা সা হামকরাই বেদে হাস্তে হাফা কাইসা অমুংনি বিশিংতৈ রংরেম চুকুনি সিমি রং কতর ত্রিপুরা সা রং সুরংনাই রকন মাগনাং বিজা প্রিয়াওই রং রানানি বাকি সাকলাইখা আব অংনাই বিএমএস পোর্টাল বিএমএস পোর্টাল ডট ত্রিপুরা ডট জিও বি ডট ইন অমিন বিশিংতৈ আবনি বাকি নাংমানি কাগজর এবার ডকুমেন্টস রংখা পাসপোর্ট সাইজনি কাইসা মাংপিলি এসটি সার্টিফিকেট সুকাং রেমনি মার্কশিট রেশন কার্ড আরও সুরংনাই বা সুরংনাই জগনি মূ কাসাজাকনা নাংনাই তাই লগিও টংনা নাংনাই ব্যাংক অ্যাকাউন্ট অবর কয়লা ইয়াফানানি পাইথাক সালমারিনি কক সাজাকা সেপ্টেম্বর তালনি সাল সালজি সালমারি জরা
1: লুকরকনি টংকসাংতে নাইমথাং খম খম খাইনা বাগৈ গন্ডা তৈসা সাব ডিভিশননি রৈসাবাড়ি হাতিন কারৈ ধলাই জেলানি বেবাক ভারত বাই বাংলাদেশনি হায়ং আরিও এক কিলোমিটার আমচাই জোড়াতেই সানজানি দামদকনি সিমি ফুংনি আয়ে দামদক জোড়া লুকুরকনি থাংলাই সুথানি কিসাসে কেরং বক্সিন জাক্ষা আব বি এন এস এস 2023নি 163 রাইডারগৈ অ দাগিমং সংসার জাকা হিনে সাজাখা আবো জুননি 23 তারিখ নিসিমি চেংখা তে 22 তারিখ সেপ্টেম্বর 2026 জরা অ বক্সিংমং টংনা হিনে সাজাখা অজারাব লুকুরক খরকথাম খরক বুরৈ নি কবাং খ্লাইয়ে আ আমচে থাংলাই সুখ্লাইমান গ্লাক ইয়াগো দাকুবক গনাং ইয়াকেবা গপলা মানৈ জেসা কুবক মানিরক পেয়ারজাকনে মানিরক তৈ বড়রক থাংলাই সুখ্লাইমান সাজাকা নাইমন থাংবাহিনী সামং তাংনাই রক ইয়াকবা सरकार सेबुक रक जे पुलिस सूपार नि एखाबा एस डी एम नि गसीमू मानजाक बरकसीम थांलाइसुख्लाइमाननाय उखाबा सक नाइजग एखेसु गया आमतुई बर रक थांलाइसुख्लाइमाननाय हिने साजाखा दमुं अक केरंनो चेरिया हिंगाकाय बरकनो माजरा बेजकनाय हिने साजाखा
0: हास्ते हाफंग दीप्रा साहम क्राइबेदेक त्रिपुरा ओ तंगसुकनाय तै गो सिजाक रोंनगो सुरुंगै तंगनाय जुगजाक दीप्रा सा रोंसुरुंनाय रकनि थानि नैसाय नैथि दक नैथि सिनि रों बिसिनि पाकै आमब्रेला स्किम फर एडुकेशन अफ एस टी चिल्ड्रेन प्रि मेट्रिक स्कलारशिप फर एस टी स्टुडेन्ट्स त्रिपुरा मुंगै स्पन्सार प्रजेक्टनि बिसिंतै रों रेम चुकुतै रेमचि सुरुंगै तंगनाय रकन प्रि मेट्रिक स्कलारशिप नि बागै स्कलारशिप्स डट जी ओ वि डट इन अ पोर्टाल नि बिसिंते कयलाइ आचागै दंगो कयलाइ आथाकनानि पाइथाक सालमारि हिंखै आगस्तालनि साल थामचिसा सालमारि जरा
1: करबुक साब डिभिसननि इन्दु बांला हायुं आरि आमचाय तिनस' मिटार आमचाय जरातै भारतनि लुकुरकनि तंकजांते नायमोथां खम खम लाइ खायना बागै बि एन ए एस एस नि 163 रायदातै लुकुरकनि थांलाइसुथानि हिसाब केरं फिनजाखा अ केरं फिनजाकमानि रायदामानि रक्न बरक्न माजार बेजकनाय हिनि साजाखा अब सानजानि दामदकनि सिमि फुङारि फुंनि दामदक जरा अक केरं बक्सिजाक दंनाय हिनि साजाखा करबक महकुमानि बेबाक हायुं आरि आमचाय बांलादेश बाय भारतनि आरोब खरगबुरिनि गोबां बर' रक थांलाइसु मांला एखेबा कुथुमबै मांला खिनि साजाखा फियाबा नायमोथां बाहिनिनि बर' रकनि एखाय थांलाइसु माननाय आबकारिब सरकारनि सेबुख्लाइ दङ रक दुमुं बरकनि गसिमुं ब्लाइ मानजाखिनि एखाय सरकारनि थानि एस डि एम एखेबा एस पिनि थानि गसिमुं ब्लाइ मानजाखिनिखाय बरक लाइसुइ माननाय आबो बेबागै थामरा मिटार आमजाय जरातै अकेरं बक्सिजाखिनि साजाखा आबो 14 तारिख मेनि सिमि सेंमानि बुसकां जुलाइ तालनि 13 तारिख जरा अ केरं बक्सिजाक दंनायनि साजाखा तुमुं केब अबन चेरिया मानिया हिंगाखाय बरकन माजरा बेजाखनायनि साजाखा
0: फायनाय सालदक जुलाइ मोहनपुर कुचुक माध्यमिक रोंनकनि बि आर सि हल मोहनपुर बखाक्ति रोगै श्यामा प्रसाद मुखार्जीनि आजेमा साल पालायजाखानो अ पान्दान रोगसावै मोहनपुर रोंनग आजुगै मांगपिलि रिगमानि अखाल सैमानि दै ককনারমানি বাতাইলাই মুব সংচে জাগেন
1: ভারত হাকত নির্যাতন সিলাই কুচুক বেরমি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত নিবাগে কয়মংলাই ইয়াফানা নিবাগে কবক জাখা খুরচা জাকথাই 1954 বিশিনি সিমি কক রবাইতে রং থংমং সাকনাই লোক হামক্রাইনি সামং তাংনাই সৈসি মুংতে তাংরং পাইফালতে সিনামং আকরগ পাইফলাই আউই সামং তাংনাই রকন অ হাকত নির্যাতনি কুচুক বেরমি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাকনাই অসকাতকি বিশিঙ্গতঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণতে পদ্মশ্রী 2027 বিশিনি লুকুজং রায়দা ইয়াথবা লুকু ফান সালন কিতেঙ্গে ভারত হাফাংনি পদ্ম সকাতনি বাকে অনলাইন কয়লা ইয়াফানানি নাংনাই পদ্ম সকাতনি বাকে কৈমুং রেনা নাংনাই https://awards.gov.in অ পোর্টালনি বিসিংতেই অনলাইন কয়লাই জাসেক জাগাই দঙ অনলাইন কয়মংলাই আফানানি বাকে নাংমানি কয়লাই তে শুক্রবৈ ককথুম সাইমানানি বাকে হিংকে অ পোর্টাল নাই মাননাই অব বসকাং জুলাই অব জুলাই জালনি 31 July 2026 সারমারি জরান জরা দঙ হিনে সাজাখা আবন উল তমুং রেনা হিংকাই রুই মাংলাখিনি সাজাখা
0: আশুক জরা ককথুম র খা বাইখ্যা তাবো খালায়নো সেবক বরক তলাংমানি কক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান আচুকথাই সুপুংনা বাকে কাইসা আইমুংনি বিশিংতই সাকলাইখ্যা টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল আর বেকলি বুকচে আচুকথাই দঙ কাইথামরা নৈচি থাম রংমারিনি কক সাজুকা ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সাইন্স আইটি এবা ইনস্ট্রুমেন্টেশন অ বিএসসি এবার খেবা বিশিক থামনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবার খেবা বিই এবার বিটেক ডিগ্রি খাইজাকা নাংনাই উমনিকক সাজা খায় নখা বেশি চি চানি সিমি নখা বেশি থাম চি থাম জরা তাই খাতে জাগ্রক নিবাগে খেয়ে রায় তুই উমনি কিসাসে খলির মুং তঙ্গানে তাই গেছা হুঁকে টেকনিশিয়ান গ্রেড থ্রি আর বেগুলি বুক চাচুক থাইতঙ্গ কায়দক সাই নৈরা বুড়ি চিনই আর রংমারিনী কক সাজা খা মাধ্যমিক পাস লগিয়ে

0: আছে জরা বিরজা দেববর্মণি খরং বাই রেচাপং খনা বাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্য পাইখ্যা চিনি তিনি নি ফুংনি ককবরক আওয়াই পান্দা তিনি কম থিং তানি তঙ্গ আংরুমা লগিব তঙ্গ তাপস দেববর্মা যতন ন খুলুমকা
1: শুনলেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করা হায়ুংনি খোরাং অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জেনে নিন অনুষ্ঠান সূচি। একটু পরেই আজ সকালে অনুষ্ঠান 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ, 7:40 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি শুনবেন 7:45, শিল্পী পার্থ মজুমদার। 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত, 8:15 আজকের কবিতা আবৃত্তি করবে গার্গী।

ই মজুমদার, আনন্দমার্গ সিনিয়র বেসিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এরপর দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 8:30 শিশুমেলা অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন, 9:05 গানে গানে অনুষ্ঠান, 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে, 10:05 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা, 10:30 রয়েছে হারানো দিনের গান, 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, 2:00 রয়েছে দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ ইংরেজি সংবাদ, 2:15 রজনীগন্ধা অনুষ্ঠানে শুনবেন রজনীকান্তের গান, 2:30 আমি নারী অনুষ্ঠান, এ অনুষ্ঠানে আজ রয়েছে সুরমল্লিকা বাংলা গানের অনুষ্ঠান, 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন, 3:05 বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, 5:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5:10 জীবনের গল্প, এতে আজ রয়েছেন ডক্টর রাহুল দাস, ভারপ্রাপ্ত চিকিৎসা আধিকারিক, রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এরপর অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি ছায়াছবির গান, পুরনো দিনের ছায়াছবির হিন্দি গানের অনুষ্ঠান, শোনার পর শুনবেন লোকসঙ্গীত, 5:45, 6:00 ককবরক অনুষ্ঠান, 6:30 খেতে খামারে, এ অনুষ্ঠানে কন্দজাতীয় ফসল মুখী কচু, ওল কচু চাষ এ প্রসঙ্গে শুনবেন, এ নিয়ে বলবেন বিবেকানন্দ আইচ। এরপর থাকবে দেশাত্মবোধক গান, 7:00 অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হবে, 7:05 সরগম অনুষ্ঠান, অনুষ্ঠানে রয়েছে সন্তুর বাদন, অনুষ্ঠানে শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা, শিল্পী পরিবেশন করবেন রাগ কলাবতী, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ শুনবেন 7:45, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:55, রাত 8:05 মনের মতো গান, 9:00 পাঁচ মিশালি অনুষ্ঠানে শুনবেন নানা রঙের গান, 9:30 শামে গজল অনুষ্ঠানে গজল শোনাবেন অনুরাধা পড়োয়াল এবং যশবন্ত সিং, রাত 10:00 বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, রাত 10:30 আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আমাদের অধিবেশন শেষ করা হবে। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সকালে।

আজ সকালে অনুষ্ঠানে সুধী শ্রোতাদের জানাই স্বাগত। আজ পয়লা জুলাই। ইতিহাস বলছে এদিনে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী। 1847 মার্কিন ডাক বিভাগ প্রথম ডাকটিকিট চালু করে আজকেরই দিনে। 1862 ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। 1862 রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। 1863 আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়। 1867 কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। 1879 অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়েছিল। 1882 অবিভক্ত বাংলার বিহার রাজ্যের পাটনাতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম হয়। 1906 কানাড়া ব্যাংক ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1908 আন্তর্জাতিক আতন্ত সংকেত SOS চালু হয়। 1921 আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। 1921 নদিয়ার বর্জাগুলিতে জমিদার গোপাল সিং এর হাত ধরে বর্জাগুলি গোপাল একাডেমি স্কুল প্রতিষ্ঠিত হয়। এটি নদিয়া জেলার সবচেয়ে প্রাচীন উচ্চ বিদ্যালয়। 1929 আজকের দিনে স্যার আব্দুর রহিমকে সভাপতি, মৌলানা আকবর খাঁকে সম্পাদক এবং শেরবাংলা একে ফজলুল হককে সহসভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়। 1947 ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাশ করা হয়। 1955 ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাংক নামে পরিচিতি লাভ করে। 1960 ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে। 1962 আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে। 1962 পশ্চিমবাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় চিরনিদ্রায় শায়িত হন। 1966 কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়। 1967 কানাডা প্রতিষ্ঠিত হয়। 1972 নীলকণ্ঠ সেনগুপ্তের নেতৃত্বে কলকাতায় থিয়েটার কমিউন প্রতিষ্ঠিত হয়। 1991 বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয়েছিল। 1997 ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান সায়েন্স সিটি কলকাতা এর উদ্বোধন হয়েছিল। 2002 নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু হয়। 2016 বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় একটি আক্রমণাত্মক ঘটনা ঘটে। 2017 ভারতে পরোক্ষ কর পণ্য পরিষেবা কর পদ্ধতি চালু হয়। 2024 ভারতে 2023 তিনটি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম লাগু হয়। ১৪৮১ জন্মেছিলেন ডেনমার্কের দ্বিতীয় ক্রিস্টিয়ান ডেনমার্কের
রাজা যিনি। আজকের দিনে জন্মেছিলেন 1506-এ দ্বিতীয় লুই হাঙ্গেরির রাজা, 1534-এ দ্বিতীয় ফেডারিক ডেনমার্কের রাজা, 1646-এ গটফ্রিড লিবনিৎস জার্মান দার্শনিক ও গণিতবিদ, 1804-এ জর্জ স্যান্ড ফরাসি লেখিকা ও নাট্যকার, 1818-তে ইগনাস জেমেলভাইস হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়া ব্যবস্থার প্রবর্তক, 1872-এ লুই ব্লেরিয়ট ফরাসি পাইলট ও প্রকৌশলী, 1879-তে লিওন ব্লোসিং নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা, 1880-তে অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী অনুশীলন সমিতির কর্মী ছিলেন যিনি, 1882-তে বিধানচন্দ্র রায় ভারতীয় চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তার জন্ম হয়েছিল এবং তার মৃত্যু হয় একই দিনে 1962-তে। 1899-এ চার্লস লাউটন ইংরেজ অভিনেতা পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার তার জন্ম হয়। 1902-এ উইলিয়াম ওয়াইলার একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, 1903-এ আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তাঁর জন্ম হয়। 1907-এ আতাউর রহমান খান বিশিষ্ট রাজনীতিক এবং পার্লামেন্টেরিয়ান তাঁর জন্ম হয়। 1918-তে আহমেদ দিদাত দক্ষিণ আফ্রিকার লেখক ও একজন ভারতীয় বংশোদ্ভূত জনবক্তা ও তার্কিক তাঁর জন্ম হয়। 1923-এ হাবিবুর রহমান বাঙালি কবি শিশু সাহিত্যিক ও সাংবাদিক তাঁর জন্ম হয়। 1928-এ মীর কাশেম খান 21-এ পদক বিজয়ী বাঙালি সিতারবাদক সুরকার ও সঙ্গীত পরিচালক তাঁর জন্ম হয়। 1932-এ ভারতীয় বাঙালি কবি ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচি তাঁর জন্ম হয়। এম এন আক্তার বাংলাদেশী গীতিকার সুরকার ও শিল্পী তাঁরও জন্ম হয় 1932-এর আজকের দিনে। নিরঞ্জন হালদার সাংবাদিক তিনিও 1932-এর আজকের দিনে জন্মেছিলেন। 1938-এ হরিপ্রসাদ চৌরাশিয়া বিখ্যাত ভারতীয় বাঁশিবাদক তাঁর জন্ম হয়। 1968-তে উস্তাদ রশিদ খান রামপুর ঘরানার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তাঁর জন্ম হয়। 2001-এ চুজেন জেকবক্স আমেরিকান বিনোদনকারী তাঁর জন্ম হয়। আজকের দিনে মৃত্যুবরণ করেন 1822-এ কলকাতার প্রথম বিশপ মিডলটন, 1839-এ দ্বিতীয় মোহাম্মদ উসমানীয় খলিফা ও 30তম উসমানীয় সুলতান তাঁর মৃত্যু হয়। 1924-এ লাল বিহারী শাহ বাংলা ব্রেইল পদ্ধতি প্রবর্তক, কলকাতা অন্ধ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তাঁর মৃত্যু হয়। 1965-তে ওয়ালি হ্যাম্পট ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক তাঁর মৃত্যু হয়। 1979-তে উইলিয়াম লরেন্স ব্যাগ অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী তাঁর মৃত্যু হয়। 2004-এ পিটার বার্নেস ইংরেজ লেখক তাঁর মৃত্যু হয়। 2006-এ ফ্রেড ট্রুম্যান ইংরেজ ক্রিকেটার লেখক এবং ধারাভাষ্যকার তাঁর মৃত্যু হয়। 2009-এ কার্ল মালটিন মার্কিন অভিনেতা তাঁর মৃত্যু

মৃত্যু হয় 2015-তে। নিকোলাস ওয়িন্টন ইংরেজ লেফটেন্যান্ট ও মানবিক, তাঁর মৃত্যু হয়। শুনলেন আজকের দিনের ইতিহাস। এখন শুনুন একটি বাংলা আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আজ সকালে অনুষ্ঠানে এখন পরিবেশ সংরক্ষণ নিয়ে কিছু কথা। পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি, আর এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রতিটি সচেতন নাগরিক। এক্ষেত্রে বলা যায়

রিসাইক্লিংয়ের জন্য আলাদা করে ফেলুন। ব্রাশ করার সময় বা থালা বাসন ধোয়ার সময় অযথা ট্যাপ ছেড়ে রাখবেন না। যদি জলের পাইপের কোনো লিক থাকে, সেই জায়গা দিয়ে অনবরত জল পড়ে জল নষ্ট হতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখুন। ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান, বৈদ্যুতিক বাতি বন্ধ রাখুন। অধিক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সাধারণ বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করুন। বাড়িতে ছাদে বা রাস্তার পাশে জায়গা থাকলে গাছ লাগান। গাছ বায়ু দূষণ কমায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন জলের বোতল, স্ট্র বা পলিথিনের বদলে কাপড়ের ব্যাগ এবং কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করা যেতে পারে। জলের বোতল যত্রতত্র ছুঁড়ে ফেলা উচিত নয়, নির্দিষ্ট একটা স্থানে তা সংরক্ষণ করুন। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বাস, ট্রেন, সাইকেল ব্যবহার করা যেতে পারে। এতে কার্বন নির্গমন কমে এবং যানজট ও বায়ু দূষণ হ্রাস পায়। অপ্রয়োজনীয় প্রিন্ট বা ফটোকপি করা থেকে বিরত থাকুন। ডিজিটাল মাধ্যমে ফাইল সংরক্ষণ এবং পড়ালেখার অভ্যাস গড়ে তুলুন। ক্ষতিকারক রাসায়নিক ও কীটনাশকযুক্ত পণ্যের পরিবর্তে অর্গানিক বা প্রাকৃতিক পণ্য ব্যবহার করুন। প্রয়োজন অনুযায়ী রান্না করুন। পচনশীল খাদ্যদ্রব্য ও সবজির উচ্ছিষ্ট দিয়ে বাড়িতেই সার তৈরি করুন। পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে পরিবার, বন্ধুবান্ধব ও সমাজের মানুষকে সচেতন করুন এবং প্রতিটি স্থানীয় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন এবং সন্তানদের এ বিষয়ে সঠিক শিক্ষা দিন। শুনলেন পরিবেশ সংরক্ষণ নিয়ে কিছু কথা। এখন শুনুন ব্রডকাস্টিং ইন্ডিয়ান এবং আকাশবাণী সম্পর্কে। আকাশবাণী ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের মালিকানাধীন এক বেতার সম্প্রচার সংস্থা এবং প্রসার ভারতীর দুই বিভাগের অন্যতম। সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য 1936 সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কর্তৃক আকাশবাণীর সম্প্রচার কার্যক্রম শুরু হয়। প্রসার ভারতীর অন্য একটি বিভাগ হচ্ছে দূরদর্শন, যা এক ভারতীয় টেলিভিশন সম্প্রচার সংস্থা। আকাশবাণীর সদর দপ্তর নতুন দিল্লির আকাশবাণী ভবনে এবং সেখানে ড্রামা সেকশন, FM সেকশন এবং ন্যাশনাল সেকশন রয়েছে। এই একই ভবনে ভারতীয় টেলিভিশন স্টেশন ও দূরদর্শন কেন্দ্র রয়েছে। 1927 সালে যথাক্রমে আকাশবাণী ও মুম্বাই আকাশবাণী কলকাতা স্থাপিত হয় এবং দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে ভারতের রেডিও সম্প্রচার শুরু হয়। 1930 সালে জাতীয়করণ করা হয় এবং তারপরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা নামে পরিচিত হয়। পরবর্তীতে 1957 সালে নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়। 1947 সাল যখন ভারত স্বাধীনতা লাভ করল, তখন অল ইন্ডিয়া রেডিওর 18টি ট্রান্সমিটার সহ

ছটি সম্প্রচার কেন্দ্র ছিল। বেতার সম্প্রচারের ব্যাপ্তি ছিল ভৌগোলিক পরিসীমার 2.5% এবং জনসংখ্যার 11%। ভারতের স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিওর দ্রুত বিকাশ ঘটে। বর্তমানে আকাশবাণীর বহু সম্প্রচার মাধ্যম রয়েছে। প্রতিষ্ঠা ও নামকরণ সবারই জানা। 1927 সালে মুম্বাই ও কলকাতার ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে যা শুরু হয়, পরবর্তীতে এর প্রচার ও প্রসার বিশাল আকৃতি ধারণ করে। ভারতের রেডিও সম্প্রচার 1927 সালে ব্যক্তিগত ট্রান্সমিটারে শুরু হলেও পরবর্তী সময়ে এর নামকরণ এবং রূপান্তর ঘটে। আকাশবাণী দেশব্যাপী 470টিরও বেশি সম্প্রচার কেন্দ্রের মাধ্যমে 92% ভারতীয় ভূখণ্ডে তাদের পরিষেবা প্রদান করে। খবরাখবরের জন্য রয়েছে এএন নিউজ, 24 ঘন্টা ডিজিটাল পরিষেবা, আকাশবাণী অনুষ্ঠান ও খবরাখবরের জন্য বেশি প্রাধান্য পাচ্ছে। আকাশবাণীর বিভিন্ন বিভাগ, অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এবার ছোট্ট করে স্বাস্থ্য তথ্য। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার জন্য যে ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের খাদ্য তালিকার দিকে বিশেষভাবে নজর দিতে হবে এবং এই সময়ে প্রত্যেকের জন্য যেটা বিশেষভাবে জরুরি সেটা হচ্ছে হালকা শরীরচর্চা। ছোট বড় সবারই এই সময়ে শরীরচর্চা করা প্রয়োজন এবং শরীরচর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা সম্ভব। খাদ্য তালিকা সঠিকভাবে তৈরি করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করুন। বেশি পরিমাণে জল পান করুন। টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। মনে রাখবেন দইয়ে থাকে ভিটামিন ডি। বাড়িতে পোষ্য থাকলে সকাল বিকেল ওদের নিয়ে ঘুরে আসুন, এতে শরীর এবং মন দুই চাঙ্গা থাকবে। শরীরচর্চা করতে যারা জিমে যান তাদের তো কথাই নেই, যারা বাড়ি ঘরে আছেন তারাও অল্প পরিমাণে শরীরচর্চা করে নিজেকে সুস্থ এবং সবল রাখতে পারেন। শ্রোতা বন্ধুরা, আমাদের জন্য নির্ধারিত আজ সকালে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেল। এই অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রিস সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবি জিরামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক দ্বারা পুরো একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ESIC মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মত বিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ক তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী তাকাইচির ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি পেজেস্কিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, ওড়িশা, দক্ষিণ কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছালো। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বেরকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তোনিও নুসা 39 মিনিটে প্রথম গোল করেন, 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেন, 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। রাউন্ড অফ 16-এ নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টারলে স্টুটেড রিভারসাইডস গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: জীবিকা মিশন গ্রামীণ নিশ্চয়তা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সমগ্র গ্রামীণ ভারতে কার্যকর হচ্ছে। দেশব্যাপী ভিবিজি রামজি আইন 2025 চালুর প্রাক্কালে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল বলেছেন যে কোনো যোগ্য গ্রামীণ কর্মী যেন একদিনের জন্য কর্মহীন না থাকেন। মন্ত্রী বলেন যে পর্যাপ্ত আর্থিক সংস্থান করা হয়েছে, বাস্তবায়ন ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং চলমান কাজগুলি নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে আইনটি প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারের জন্য বিধিবদ্ধ মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে এবং বিকশিত ভারত 2047 স্বপ্নকে ত্বরান্বিত করার পাশাপাশি সুস্থায়ী গ্রামীণ সম্পদ সৃষ্টি করতে চায়। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি অ্যাপিলের ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বলা হয়েছে জিএসটি এটিতে আপিল দাখিলের গতকাল শেষ দিন ছিল। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার

পরামর্শ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেংদেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় গতকাল তিনি কথা বলেছেন। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে গতকাল মত বিনিময় করেছেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, ত্রিপুরা বর্তমানে সমৃদ্ধ রাজ্য, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেতৃদেরও সক্রিয় ভূমিকা নেবার তিনি আহ্বান জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্রটি গতকাল উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ও ভূমিধস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী গডকরি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তম জন অংশগ্রহণেরও আহ্বান জানান। আগরতলায় এনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র সামরিক সরঞ্জাম প্রদর্শনের আয়োজন করেছে আসাম রাইফেলস। শহীদ ভগৎ সিং যুব আবাসে 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে আয়োজিত ক্যাম্পে 500 ক্যাডেট অংশ নেয়। গতকালের প্রদর্শনীতে বিভিন্ন ধরনের পদাতিক অস্ত্র সরঞ্জাম সামরিক সরঞ্জাম তুলে ধরা হয়। আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে দেশ গঠনে উদ্বুদ্ধ করা। জুলাইবারে রামকৃষ্ণ সেবা সদনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গতকাল শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন রক্তদান করেন। রাজ্যে প্রতিষ্ঠার 41 বছর পূর্তি উপলক্ষে সমাজ কল্যাণ কর্মসূচি অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস। এ উপলক্ষে বাহিনীর জওয়ানরা গতকাল আগরতলায় গুচ্ছ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আসাম রাইফেলস জানিয়েছে, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গোমতি জেলার কিল্লা 18 ভোলায় গড়িয়া বাবা মিশনের 25 বছর পূর্তি উপলক্ষে গতকাল এক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, TTAADC-র এক্সিকিউটিভ মেম্বার চন্দ্রকুমার জমাতিয়া সহ অন্যান্যরা। খেলার খবর, ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32-র গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে এই ম্যাচে 2টি গোল করেছেন কিলিয়ান এমবাপে। অন্য ম্যাচে আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়েছে নরওয়ে। এই ম্যাচে নরওয়ে হয়ে জয়সূচক গোলটি করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ভারতীয় সময় আজ সকাল 7:30 মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচটি শুরু হয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি উত্তর দক্ষিণ গোমতী ধলাই এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আগরতলায় সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপর্ণাদেব বর্মা ভিবিজি রামজি কেরং নই সাই নই চিবা তিনি নিশুমির সামগ ফনাকজাগানো হাকতর গনাঙ্গী ভিবিজি রামজি কেরং নই সাই নই চিবা চেংজাকমানি পৈলাও কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা কামিনি খড়ক সাফানো চুকজাক তাং সামুং তাংনাইরক সাল সাফানো তাং সামুক্রীকে তংনা নাঙ্গিয়া তৈনি বাকি অ কেরং কামি হামক্রাই নাইখুনি বাকাকি সাজাকা অ কেরং বেবাক চুকজাক কামিনি নুখুংনি লুকুরকনি বাকি রায়দা রুকজাক সাল সারানি তাং সামুংনি সাল বাংরুই সাল সারা নই চিবা খাইজাকা কেন্দ্রনি বৃতাই স্রাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাকা নই সাই ব্রিজিসনি বিশিনি বিশিঙ্গ হামসাজাক ভারত নামনানো নাহারৈ ত্রিপুরাও বাইথাং চুকজাক বদলনি ব্রীরক নাংকুকমানি পজাতেই সামং তাঙ্গৈ তঙ্গ

শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন পার্থ মজুমদার। আমাদের পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

নমস্কার, আমার নাম গার্গী মজুমদার। আমি আনন্দমার্গ SB ইংলিশ মিডিয়াম স্কুলের একজন ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম লিচুচোর, লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করবে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি।

0: গো বলে পাঁচিলের ফকল গলে ঢুকে গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছে কুকুরের চামড়া খিছে। সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা তই বা নাক হপ্তা।
1: শুনলেন আজকের কবিতা, অংশগ্রহণে গার্গী মজুমদার, আনন্দমার্গ সিনিয়র বেসিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। অনুষ্ঠান সূচিতে এখন রয়েছে দোলন চাঁপা নজরুল গীতির অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর গাওয়া নজরুল গীতি।

আজ যেমন চললে তুরি

বকুল পাগলা মেয়ে উড়ে দকুল চলে না করি কাছে করি তরুণ ভারী কমত পাতা।

দলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি শুনলেন। সবশেষ শিল্পী ছিলেন ধীরেন্দ্রনাথ দাস। দলন চাপা অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন শিশুমেলা। অনুষ্ঠান পরিবেশনায় সুরবিতান সঙ্গীত কলা কেন্দ্রের ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

ছোট্ট বন্ধুরা, রেডিওর ওপারে যারা অনুষ্ঠান শুনছো, তোমাদের সবাইকে সুর বিতান সঙ্গীত কলা কেন্দ্রের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সুর বিতান সঙ্গীত কলা কেন্দ্র ছোট্ট বন্ধুরা বসে পেরেছি আমাদের সকলের প্রিয় শিশুমেলা অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে বন্ধুরা সাক্ষী পাটারি, দেবস্মিতা বণিক, অনন্দিতা বণিক, দেবাঞ্জলি দেবনাথ, শান্তিকা সেন, পরিস্মিতা বৈদ্য এবং তবলায় সঙ্গ দেবেন শিবম দেবনাথ, হারমোনিয়ামে আছেন বিশ্বজিৎ চক্রবর্তী। তো সবার প্রথমে আমরা একটি সমবেত গান শুনবো।

খুবই সুন্দর। এবার আমরা একটি একক সঙ্গীত শুনবো আমাদের পরের শিল্পী অনুদিতা বণিকের কণ্ঠ থেকে।

খুবই সুন্দর, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এতক্ষণ আমরা সুর বিতান সঙ্গীত কলা কেন্দ্রর ছোট্ট বন্ধুরা ছিলাম তোমাদের সঙ্গে। অনুষ্ঠান ভালো লেগেছে নিশ্চয়ই। আবার কোনো এক অনুষ্ঠানে কথা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।

শুনলেন শিশু মেলা অনুষ্ঠান। অংশগ্রহণে সুরবিতান সঙ্গীত কলা কেন্দ্রের ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান গানে গানে। প্রথম গান জিন্দা দিল ছবি থেকে নেওয়া, শুনুন মোহাম্মদ আসলাম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ছবির জনপ্রিয় একটি গান এতক্ষণ ধরে শুনলেন এস পি বালসুব্রমণিয়ম এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। এবারের গানটি বাস্তব ছবি থেকে নেওয়া। শিল্পীরা হলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। আসুক আমরা সবাই মিলে শুনি এবারের গান বাস্তব ছবি থেকে।

দুটি মনের কথা শুনলেন গানে গানে, অলকা ইয়াগনিক এবং কুমার শানুর কণ্ঠে সালামি ছবি থেকে। এবার বীর জারা ছবির গান লতা মঙ্গেশকর এবং রূপ কুমার রাঠোরের কণ্ঠে শুনুন।

সংঘর্ষ ছবির গানে রেমো ফার্নান্ডিজ এবং জসপেন্দর নেরুলার কণ্ঠে রয়েছে বিদ্রোহের সুর। আর একটি ভাঙা মন, সে মন যখন গায় লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আশিকি ছবির গান শুনলেন কুমার শানুর কণ্ঠে। জীবন সুখ দুঃখের অন্য নাম গানে গানে অনুষ্ঠানের সবশেষ গানটি কভি খুশি কভি গম ছবি থেকে, আর এরই সঙ্গে শেষ হবে গানে গানে অনুষ্ঠান।

শুনলেন অনুষ্ঠান গানে গানে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। এখন দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

দেশবন্দনা অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এখন শুনবেন হারানো দিনের গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

হারানো দিনের গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপর আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান শুনবেন।

খাপাঙ্গ বাঞ্ছ গই নাইলে ও জাদু সঙ্গ

어신이 어바키니 키니

অহানি খনাত অ কেরং কথ মার অ তাবো গ চুঙ্গ।

রকনায় থুঙ্গু সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জেন তো জন স্টুডিও আজুক যা ভাঙা আর যে বিনতা খানালাই তুঙ্গু খানির চাপুং পান্দ অনরকি কয় হরচাক চাপুং রকমকে পাই দি অজরা ও সাবতা মসি হরকা নাইলে নেই পুলা ও নমে নপুং কাহাম আনি মুখে সন্ধ্যা পাড়া হাঙ্কে বিশ্রামগঞ্জ আংর চাপুং কাইসা কয়নাই পারমিতা তে সকাঙ্গি নুগলাইয়া হাঙ্কে ওর চাপুং খানা নাইনে কয় হরকা বুকুক সন্ধ্যা হাঙ্কে খানালাই নেই বিনি খাতক যা পানির চাপুং অজরা ও সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জেন তো আগে খনাদি উখুক নিন খাতক জাগ মানে রেচাবং তো মারে কিছু সব নরব খনাদি ও খনাতা তো রেচাবং

आ खाने रचा पंग पांडे ने पाई थक रचा पंग जंता बु खाना लाइने के एसएमएस नाइने शाबत आमसी हर का आ बाइनो दी बोल का हम आ के हजामारा का मुख छोरानी अनि मुंखे फॉलो आ देवर मा हानो गान कैसा खाना रे दी बाई दारा मानिक ते बाई बीपाशानी गान नि मुंखे आ ती माते ती यूनी आ थक मुंकरे प्लीज बाई के आ बलाइनो हम बाई के ओजराव चंग बुकुक फुलुनी रचा पंग खाना तक जा पाने रचा पंग खाना लाइने चीनी तीनी नी खाने रचा पंग पांडे পাইলে লাইনে কে যে বড় রোগ এস এম এস রহর যাক পে বা জরা করি নিবাগে রেচা পঙ্খানি মানলি বড় রোগ নাকার সানজাও তে কুবনি সাল রোগ নরখাইন হয় এস এম এস খাই ফির দি হায় কে নরক নি হামজাক মা চিনি খাতুমা পান্দা অ পান্দা ও নরক কক দুক্তি ক্রিং হর দি গাই হাবা হায় কে নচিং রেচা পঙ্খানা লাইনে কে যে মানসা কাম বচাই তো গুই দঙ্গ নরক ন নরক নি খারা তক যাক মানি রেচা পঙ্ রোগ ন খানাই নানি বাগে ইংকে ফাইদি অ জরা ও চিং বুক ফুলুনি খারা তক যাক মা রেচা পঙ্খানা লাইনে চিনি তিনি নি খানি রেচা পং পান্ডা নো চং পারি লাইনে তে স্রাপসানি ইয়াগুলো নরক খানাই মানাই থুমনু পান্ডা পায়া শাক জরা খানাই দং দি তে লগি দং দি

0: থাইকে সময় টাঙ্গই ককুবু সাইসেনে হিনি টংলা
1: ভাইবেয়ানো বলে গুয়াম্বু ফসং
0: ভাইনাই তোমাকে আজলানি আবরকে কুমুন সকাইছিনে যা আনি আবরকে কিসা কথুন সকাইগ্রাছিনে যা তা
1: ককরাই চিনি সামুন গথুন ন কুমুন খাইনানি বকরাংনি বুমাবু ফসংব তিনি কে মা মুনছিনে যা
2: ই কোলে বকরাংনি বুমাবাই বু ফসং সপালাই কেবলাসলা
1: অ হাজি ইয়ংসলা তাই ইয়ংব্রই সুন নরঙ্গন না সিঙি টংলায়ো
0: খানা
3: বিকিচিং সঙ্গী গামিও থাংফো
2: হাতি বারসারও মই বিকিচিং সঙ্গী নগ মাংরা ওখানা তাম খাই টংসা
4: সামুং রক গেরেতাই সেবগ ইংয়াকাইবা ও বিকিচিং সঙ্গমাই হ্যাঁ বেড়ালে টংখনা তা
3: নরকলে তামনি বাকে আনি বুসানি কক ন আসকাই সিং পিনি কিমা দংখাবা বুসাক ন মজাংয়া পরি ওই পাই যাক বিনি বাকে নরক তাম মঙ্গজাকবাই খেবা আস
1: ওংজাগো হনে ন মা সিং পিনি গু নরকনি মকল নসলা হাদলি সারি টংমানি নরক সাইসি মানিয়া হংকাইবা সঙ্গিমা নাইখাতা
4: তামো বমতে হাতলে সারকাবা চিন নরক আনি বসানো তুই নাই হাইকে বগিয়া কক দাস আদি পিয়া বেজুয়া খোলাইয়া না
0: ইয়ং বেজুয়া কে খুশি তংখা
3: তামো ববতি বেজুয়া ব জংবো ছাই মানজাক নো নরক চিনি বসানো তুই তামো খাইয়া নি আ
4: চিনি বসানি কাহাম হামিয়া বা জংবুমো ব ফাংনাই রক সনাই না ব্লে নরক রে সাবং খাবা ব হ্যাঁ আনি বসানো তুই নাই এসকে সানানি
1: বসানি বাগৈ বুমাবু ফানি জাসে খাইতে দঙ জং গামি আমজানি বরক ইব আসং খাইতে দঙ আজলাই থাঙ্গি বকরাং না হারি ফাইলা
3: তামো বড় তাবু বড় না হানাবা
1: দঙ্গরা নাবা নসালা ফাইকে সিঙ্গি নাইদি বড়নি বাহাইকে সক ফাই
4: হাই বকরাং তাবু নংনি অর হাইজা
0: ই কো ফাইকা তাবু নরম ন সঙ্গি নাইছিদি বড়নিতে বাহাইকে জিন অর সক ফাইকা
3: হাই ও সাজলা নং মানি কিচিং সঙ্গে রসে থানানি হনে সঙ্গনো সালাংবলাস
2: আংগি আমা
4: অরখাই নং বুফুফতাই বাহাইকে সপাই খাতাবলা
2: আমা তে আফা নরগান না করে রিসিদি আং নরম ন বেলাইখিন কক্তা দা থাকিব জাখা
3: তাম ববতি কক্তা দ
2: আং নরম ন খগই বরক চাইনি বিয়ং সনাল দুলুক তিসা অনি খমানি সি
4: বমতি বরক হামেনি বিয়ং সনালাব
2: দ্রাক চালার অনি বদল
4: তাম
3: কুনকাই
2: ওয়ানা না করে আমাতে আফা বাবা হামপ্রে বদলনি তাকু অফরা সঙ্গে থাকবাই আং তাবো বাইক সঙ্গ পিফিলি মানফিকা আত চাপরাং আত হজলাই তে আত আজলাই নর আনো না কারতই আমা ফসং বানো না করে দিবা সিদি তামন হিনমালে আং বড় ন কক তাতাল সামনে বাগিছে নরক বাই আমা ফসংনি হালক দেড়ালাই মানে
3: ও মা হাইকে বাই অং হজলাই সঙ্গ সামানি কক বা কুবুইনবলাস ও ইয়ং সং নরক সঙ্গ না করে রেজাবাই সিদি অগ্নি বসানো রাংসাক বুদুল সঙ্গজাক মা বাগৈ নরক নে উপলগ সঙ্গ বেলাই খাই কক ইয়া কক সাউই খিবি জাকা
4: ইয়ং সং নরক ন তোমা কক থাইবাই হামবাই দিছিনাই বুকুব কক সফালিয়া অংখা জেং মানে অংখা সঙ্গ খাবাই খুবাই না করে রেজাবা সিদি নরক ন আনি বসানি তাই চিনি বাগিলে মতাই মা কলাই সুগো ইয়ং সং দো
2: কি কলো বৈ সঙ্গ সফালাইখা খুলমকা ইয়ং চলা তাই ইয়ং ব্রৈ
5: আজলাইসা ননন পুইলা হামবাইতে নাকার মা সাংরা সিনাইখা আবনি লগি চাপরাংতে হজলাই নরংনি থানি ব নাকার মা সানজাও নাকারি যাও সিদি সংন
1: তৈতাম খাইনে ইয়ংস বিসা মাবা নরক বল সাইমান বাইন আং বুইমান অম হাইঙ্গন হে কিশাবন ওয়ানসুবি মাইয়াংই তোমানি তোমফান নরক বরং বিজারে বুড়ি মানে কিপলি মানফিকা আপন বাবি দপা হামগ্রাই বদল ন পাপিলে হামবাই আপনার লগি সাইমেনি হামগুই নরবাই কক ইয়া কক সাজাগুই গঙ্গি থাংলাইখা আপনি বাকি জং নরং নি থানি খাবাই খুবাই নাকা সানজো দ জং নাকারি রিজাবাই সিদি ইয়ং স
6: অবা হাইকে নরক জং ন নাকার সানানি নাইয়ে তাই নাকার জাংনানি হলিব মুংসা কৰৈ ইয়ংসলা তাই ইয়ংব্রৈ ককাই মনাইলুবরি তাবুক नंग किशा सावई खनर ग्रादी नंग बाहे के किपली भाई मान खा
3: खना दरबो जंबो किशा पानो पुइतु जाय नोता
5: ओ बकरंग साबो ओरो न ब्लासला
1: कुबुनो बिनि खे तामो ओंलाय खसा
0: बिनि जेंग न तोंनि ओंलाय खा नरो लेरि फाय खा हंखे बा खना फाइलिया ता
6: खना नाय ताम खना यांग ना बा दलुब्री निनि कक्स सागरादि निनि खुक्तै खनलाय ग्राना तासं सादि
7: आउ जतन न खुलुमबाय खा आं पुला फुरु साखनो कि सापानो आमतै हनै सावै सिमान लियो आनो आबो आचुम सानो हिनि मानु फाइनल एग्जाम पाइमानि उलो कामियो फाइनलनि हनै दंमानि जरासे आसुम सा बुनि बेलुमाव कलायै लामानो खिबिउय लामब्रावो यापिरि बारु जातै सांगु फियाबा जरानि बिसिङन सिनि कलेज आं मैबाक्सा परिनाय दाखुकसं बेलाय खाय साखथार लाइमानि बागै आनो बुनिया फानि सेप्रे गै नारगै रलायखा आ जरा आं सिनि दाखुक संन बसुखसे जलिखा फियाबा बरक बेलाय खाय सुदगै सयसुक लायसुगै आनो खरा जायखा आबुनि बागै डाक्टिन आनि मकल कियखा आफ्रुसे आं साखनो सिनिउय आमा आफा संनि कग्रंन मुइतुमान बायसि आंल सायमानखा आनो मांखरनि खजायतुबु थानि दफा हामग्राय बदलनि याक फलकजाक दंगु होनै आनि जरातैले दाखु गखरा सं नरं न कुबुय नरं न थिना नरं न आनि लांमा नर गानो नाकरे रेजाबासिदि
5: आंबु मांगनाय ब नरंनि थानि नाकार सानजाओ आनो नाकरे रेजाबासिदि
1: आव सियानि माजरा करै आबले कुबुय कक्सि खनाद्र बोले आंबो जन जलि गाराखा हाइफानो कुबुनि केसेन करै अबब कुबुय कक आबन बागै नरंनि थानि आं मन नाकार सानजाओ आनो नाकरि रेजाबासिदि दो
6: ओंखा बा अकग्न खनावै तंथामो कारै कामनासे मुसुंसिउ हाइके खनाबाजे हमजाक्ते इंगु दिनिनि असाल सिनि बागै कायसा लाइबुमानि साल तामनि हनमाले सों दफा हामग्राय बदलनि सामुं तांथानि खरक बुसुकबाय सेराय जाखा तामो हमजागिया तामरक साजागिया तंखा हाइबेनो दासिंग सिनि यं आरां सामनि कगनि बजर गुबुनि केसेन करै आबुला बेलायन नांकुकमानि कग्नु जोंसिनि बखुग्लुब्रिनि कग्र खनाबायखा दाय स्राय स्राय बङै पालिखा फियाबा चिनि दाखुक बोक्रांनि कग्न यं संरक आसुक स्राय स्राय ओङै मानबायाखु बोक्रांनि कग्न सुक्रुबै सानानि बागै आं हजलान्य याफ्रैरेखा किसा सादि हजलाय
0: कखे आं पुल्या बोक्रांनि कग्न यं संन सायफ्रु यं सं किसा फानो पुजु जाजाग्लिया यं सं सिमिया আমি আমি বড় রক সুদুসে পুচু সানাই গ্রী ফিয়াবা সুন্দ বাহামক্রাই বদল বেলাই সাক নালাই সংমনি বাকি বক্রাঙ্গি খর নীতি সবই তুবুই মানলাইখা বক্রাংতে দেরালিয়া দেরানা কারাইলে বোতাবুক চিনি সংসা ক্রাক সেসিনাই আংতে সাগ্রালিয়া তাবুক বুক্রাং নি খুব বাইথং সবই খারবাসি
2: খুলুমবাই খেবাইবক নন আমি থাসিঙ্গ কৈলুগুড়ি সামানি হাই নখা পরিন চেন্দ্রমনি সিমি মূসাও গজায়া সুতরপ কাইসাবাই এম এ পাস খাই কাহাম গ্রম নগসপাইকা ফিয়াবা জরানি বয়ের হামিয়াব গলায়ী সাকন দেরাব খেলাইনি নাইমানি ফিয়াবা আনি কপাল কটর জরানি বিশৃঙ্গ আত হজলাইনি মকল গলাইখা আবনি উল দফা হামক্রাই বদলনি চাইথমাবাই আং তাবুক গুবুনি লংমা মানফিকা
6: টংরা দেব ক্রাং উ ফাইনি সাবংখা নাইলা আজলাই
0: হাই আবো বাথাচিংগো সং সালাইমানি ও ডক্টর সুক সং নাবলাছা
7: এ আংনো আমা ফা তাকুকতে বুকুক সং আংনো মেডিকেল ফাইনাল পাই দরব বুইনি দ ফানি ব্যাংক সনা ল কলাইনা নাইনে অং খাতা নিনি কং নসে ছাগরা দি নন কিসি সা কেবেং ফাইমা হাই অং খাতা না কারজা দি
6: কেবেং ফাইয়া বেলাই সে জরব সকাইখেন দা কবুকরা নিনি কক পাইগ্রা সিদি
2: আও কক খাই জেরে ফাংশনি সিমি মা ফানো কক তাতাল ছায়া সানানি নাংখা হাইনি বাগে আংচিনি দফানি শিকলা তে শিকলি চালাই রকন কবংনা মুসুঙ্গু আং হাই লামানো করবই লামপ্রাতা হিমবাইদি ড্রাগস এবা কেফেক মানিঙ চাউই সাকন নুখুংন তে দফানো দায়িত্রতা ফনাংবাইদি আবুনি লগিও নং আং তে যেন বেবাংন দফা হামক্রাই বদলনি আদং ওঙ্গৈ দফা হামক্রাই নি

রঘুনাথঙ্গ সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জ্বল তাজারা স্টুডিও আজক যা কাঙ্গার যে বিনোদন গেতা বুঝি নি স্টুডিও নিজের কবতা মি তঙ্গ দীপর্ণী দাম চিনি তামই সতি ব্রেজি সাঙ্গই মুফলি নেচিনি ইংসাকুকাই যতন নো দীপর কাহাম তেন রকনি তিনি নিশাল যতনি বাকি নো কাহাম লাইনি ইংসুনকাই দাল বিদাল পান্দা বচন দাল বিদাল রচা পঙ্করা লাইনে কক হিন্দি রচা পঙ্কেন রক্ষণাই তুমি পান্দা পায়া শাক জোড়া লগি তুমি কেতাভুক্ত দীপর্ণি জোড়া বা দীপর্ণি সামং হোমং রক লাই কিসা লেংলা ওই রকম তংবাইখানা বাক্সা বা হ্যাঁ দা ওকে বাক্সা বা সামং পাইলাইয়া ওঙ্গই তংখানা হ্যাঁ দা যেন যত নো জানি জানি সামং বাই জানি যা পাইলাইয়া ওংজান ওকে তিনি হায়ুং শাক নাইনের রকমের সাল এবং ওয়ার্ল্ড ডক্টরস ডে সাল পালাই যাব ওকে অবনতি যেন ডক্টর রক নি সামুং হুমুং লগ্নতেই নো দাল বিদাল পান্দাও কিসা সালাইন ওকে ফাইদি রুচাপং খালাইনে খা তো তো রুচাপং ও রুচাপং খালাই চিনি তিনি নি দাল বিদাল পান্দা নো চেন চেংলাইনাই বেলাই খা তো তো রুচাপং খাখলাইন যত নো খা তো জাগানো ও রুচাপং নয়

jarao khana lai kembelai no khana to tok recap mong takho gustom te buku bu shade por mani khoran go recap chak khana to tok recap mong ke na karti tasi go samani hayung doctor salni piaba hayung ya bosong ai ba national doctors day bosong shak nine rokni shal hane tini palai jago julai talni tini puila shak ke o shalono bishi brung brung no tini barot haktoro শাক নাইনে রোগনি শাল হনেই পালাই যাগো হদাও বড় রোগনি শাক মাং কাহাম খ্লাই তনি থানিব খরকসা শাক নাইনাই শাক থারি সামুং খ্লাইও বড়ক গবাং মা স্যাক্রিফাইস এবা গবাং মা শাকনি দংথকমু নক নুখুং রোগন জরা রুয়াওই বড় রোগনি

Sakmang, Kaham, Klaitoni Nani Bagay, Aro, Gabang, Jora Mani Bagay, O Shalno, Palai Zago. Sanatanka Hanke, O Shalno, Palai Mani Uklogo. Doctor Bidan Chandra Raini, Kotor Klaimu, Eba, Bono, Muitu Klaino, O Shalno, Palai Zago. Tamni Hanke, Baroto, O July Tali, Pula Shal, Eba, Tini Hai Shalono. Barotni Munganang Doctor Eba West Bengalni Agini Montre Okra Doctor Bidan Chandra Rai Achaimani Tei O Shalono Eba July Tani Puina Shalono Bo Thimani Shal Khushaimano 1882 Bishi Eba Chichara চার চিনি বিশিনি তিনি হাই শালো এবা জুলাই তালে পুইলা শালো ব আচাই খ্যা তে 1962 বিসি এবা জিচুকুরা দোক চিনি বিশি ব জুলাই তালে পুইলা শাল এবা তিনি হাই শালনো বিনি লাংমা ব চখা এবা ব থিজাকা বেলাইনো অমহাই শালো ওয়ানামাসিং সাবো হিনি মানো যে তালবো সেম সালবো সেম আমহাই শালন আচায়ও দেথিও ও শালন মুইতু নারকনানি এবা বিনি আচাইমানি তে থিমানি শালন মুইতু নারকিন বসং শাকনাইনি রকনি শাল হনে পালাই জাগে তঙ্গ বিশি ব্রুম ব্রুম ন বারো থাপাং 1991 বিশি ও পুইলা ডক্টর বিধান চন্দ্র রাইন বরম ইয়াফারিন বন বিনি আচাইমাতে থিমানি শালন মুইতো নারকই মুইতো নারক নাই হিনে মুইতো ক্লাইন বসং শাক নাইনে রকনি শাল পালাইনানি বাকে শাকলায়ও আপন রেসিমিন তাবসুক জরা বিশি ব্রুম ব্রুম ন ও জোলাই তালে পুইলা শাল এবা তিনি হাই শাল বসং শাক নাইনে রকনি শাল হনে পালাই যাকে দঙ্গ গফাইদি হচরাও খনালাইনে রুচাপুং খনাতত রুচাপুং নরকনি বাকে খনাই দি লগি দি

বিদাল পান্দাও রচাপং খানালাই দো দাল বিদাল রচাপং ক গ্রুপ তে হিন্দি রচাপং তে সালাই দো জং তিনি বসং শাক নাইনি রোগ নি শাল পালাই যাকো তে জং সানা থাঙ্গা হেঙ্কে যে শাক নাইনি রোগ বরক নক নুকুং নো আসে গবাং জরারি মানিয়া শাক নাইথানি গবাং জরারি ও বরক সানব্রুম নো বড় রোগনি শাক মাং গাহাম কায়তনি নানি বাকে শাক থারই সামং খালায়ও তে বরকনি ও সামং নো বরম রুনানি বাকেই নো তিনি হাই শাল বসং শাক নাইনি রোগনি শাল পালাই জাগে দঙ্গ বিশি ব্রুম ব্রুম নো জং বরকনি যে ক্লাইমানি নো জং সাউই কুলপাইয়া হায়দা জং ডক্টর রকনো মতাই হাইকে জং নগু তামনি হেঙ্কে খরকসা বরকনো শাক হামিয়া ওংনাই ন শাক হামলিনানি বাকৈ যেতেকে বরক শাক থার যেতেকে বরক ক্লাইয় আব জং সাউই

সবাইয়া, যেন বরকনি ও খাইমা বাইনো, যেন বরকনি কক দই যেন টংনা নাঙ্গো, বরকনি কক খনাওই যেন টংনা নাঙ্গো, সাকমাং কাহামকাই টংনা হকাই, বেমার নো যেন পাইয়া তে বেমার নো হামলিনানি বাকে সাক নাইনে রোগ যেতেকে সাক থার আব কবই নো বলাই যাক নাই গুগুনি মানো সাবই সাবাই আবহনি মানো তে বরক বড় রকন শাক মাং কাহাম খাই তনি মাবে বাকসা রোম দি চিং অমাহাই গবাং মা জরা চিং জরা মানখা চিং থাংনাই বিশি গিসানি সকাং সানা থাকা গাই করোনানি জরা রগব চিং আফুরু শাক নাইনাই রকমি যে খাইমানি যে সামু আবরকন চিং মৃত্যু খাইকাং গাই ই আজরা রগ বরক বসক জরাতেই সাকথারি বড় রকম নাইখা নাইকলখা তে অবহাই গবাং মা চিনি হাক্তর চবার উংফ্রু রক এবা পাটিমুং কতর উংফ্রু রক দেরা কর উংফ্রু রক বুমা পেকফ্রু রক মহাই মুংস থাই রক জেসা পানো আকা বিকা পাটিমুং রক দুঃখ মান্নাই রকন ডাক্তি দতর বরক শাক নাই যে মানসাক বরক শাক থারে শাক নাই বরকনি শাক মাংন কাহাম কাই তরি না বাকি চাই তব খাই বরকনি অ খাই মন বরম দানি বাকি ও সাল নালাই যাব গেফাই দি অজারাও খালাইনে ও খাত যাব নরকনি বাকি

Hindi.

এতক্ষণ শুনলেন FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আপনাদের আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। আকাশবাণী বিলোনিয়া, একটু পরেই শুনবেন কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, এর অব্যাহতি পরেই আবার শুনবেন FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, গতি পেয়েছে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে, এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের প্রতিটি মানুষের বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছানো খুব সহজেই সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। দেশের তরুণ উদ্যোক্তা স্টার্ট আপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে 2,200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে ইউপিআই এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় 57 মিলিয়ন লেনদেন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ 8টিরও বেশি দেশে এখন ইউপিআই পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায় সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে।
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी बल्कि বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতা, সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্ব বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরা কাসিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। পাঞ্জাবে আজ ভোরে বাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি 4-চাকার গাড়ির সংঘর্ষে 4 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণমন্দির ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে আহতরা এখন বিপদমুক্ত।

0: এই দুর্ঘটনার তদন্ত চলেছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে জীবিত উদ্ধার করা গেছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাওয়াত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। ভারতের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
1: On the occasion of Doctors' Day, I extend my sincere appreciation and heartfelt gratitude to the medical fraternity for its unwavering dedication, exemplary professionalism and compassionate service to humanity. Doctors are the cornerstone of our healthcare system, tirelessly working to alleviate suffering, save lives and uphold the highest standards of patient care. Your selfless commitment and resilience continue to inspire the nation and strengthen our collective pursuit.
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন। অন্নপূর্ণা যোজনায় পশ্চিমবঙ্গের সরকার আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তর করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতা গতকাল রাতে মুম্বাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা মারাঠি নাট্যমঞ্চে নাটকের ভাষার ক্ষেত্রে এক অভিনব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় মেহতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45-74 জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আজ আরও দুটি খেলা রয়েছে। ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এছাড়া অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে সিয়াটল স্টেডিয়ামে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশজুড়ে আজ বিবিজি রামজি আইন কার্যকর হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। খবর এখনকার মতো শেষ হল, পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ।

আকাশবাণী বিলোনিয়া। এখন আবার শুনুন এফএম উজ্জয়ন্তী কক বলিক অনুষ্ঠান, আগরতলা কেন্দ্র থেকে লিলে কুলিয়ে শোনানো হচ্ছে।

0: ভাই দেয়া যারা ও কক দুগে আসাক নাই কক দুগো স্বাগত নাই নাই হ্যালো হ্যালো
1: দিপর কাহাম ভাই
0: দিপর কাহাম নন বলাম সব সিনেমুল দেখে সাবঙ্কা
1: আনি মো আইসে লাং তো মনি কে কাইসে গান খানা মনি কল কে মনি তাই কই হিন্দি তো কয়া মনি একি পারো নি কার নাম
0: কয়া মানি বড় চাপু
1: একি পারো নি কার নাম
0: দ টঙ্কা হাঙ্কে আং খানা নাই তো দ বেলাই হামবাই কক দক দেখ রুমা বাগে আও হুনকে অজরাও নাই নাই টঙ্কা কায়াং খানা নাই বিনি খানা তক সাক মানি রচা

फिल्मनि टाइटल सं आंके मानखाखाय आं खोनारोनाय।

এতক্ষণ শুনলেন এফএম উজ্জয়ন্তীর ককবুলক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আপনাদের আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান রজনীকান্ত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু করছি আমি নারী এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন বাংলা গানের অনুষ্ঠান সুরমল্লিকা। অনুষ্ঠানে আজকের শিল্পী কিশোর কুমার।

0: I need a break.
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সুরমল্লিকা অনুষ্ঠানে বাংলা গান, শিল্পী কিশোর কুমার।

এতক্ষণ শুনলেন আমিনারি এই অনুষ্ঠানে বাংলা গান সুরমল্লিকাতে। শিল্পী ছিলেন কিশোর কুমার, আকাশ বাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি, প্রথমে দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে, এবং এর অব্যাহতি পরেই বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হবে।

এতক্ষণের রিলেশন হলো বিবিধ ভারতের রাষ্ট্র সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: The government today approved the construction of a 6-lane road tunnel for National Highway 148AE in Delhi, connecting Dwarka Expressway with Nelson Mandela Marg, Vasant Kunj. Briefing media in the national capital today, Information and Broadcasting Minister Ashwini Vaishnaw said the government has also approved the construction of the 117.7-kilometre Kanpur-Khabrai section of National Highway 34 in Uttar Pradesh as a 4-lane access-controlled corridor with structures designed to easily upgrade to 6 lanes.
1: Today the cabinet approved 2 major decisions both related to highway infrastructure. The first addresses a long-pending demand in Delhi for improved connectivity between the National Highway Corridor and Vasant Kunj. Several efforts had been made over the years and today those proposals have finally been approved. The project involves the construction of 6-lane Dwarka Tunnel at an estimated cost of 6,970 crore rupees. The second decision is related to Uttar Pradesh. The cabinet has approved the construction of 4-lane access-controlled highway between Kanpur and Khabrai, forming part of the corridor connecting Kanpur with Bhopal. Project has an estimated cost of 7,145 crore rupees. In addition, significant improvements have also been planned for the subsequent sections of the corridor.
2: Section ka bhi usme bahut sara improvement hai.
0: Union Home Minister Amit Shah has asked the High-Level Committee on Demographic Changes to submit its recommendations at the earliest. Mr. Shah gave the direction during a meeting with the committee in New Delhi. The committee informed the Home Minister that they will visit various states and union territories to obtain first-hand information on demographic changes and interact with various administrations. They will also hold consultations with central government ministries to gather feedback on issues related to demographic changes. Prime Minister of Japan Sanae Takeuchi will arrive in New Delhi this evening on a 3-day visit to India. This will be the first official visit of Prime Minister Takeuchi to India. She will attend the 16th India-Japan Annual Summit tomorrow with Prime Minister Narendra Modi. The summit will provide an opportunity for both sides to review and strengthen the full spectrum of bilateral cooperation as well as exchange views on regional and global issues of mutual interest. Prime Minister Narendra Modi has said Digital India initiative has redefined governance, empowered citizens and accelerated all-round development. On completion of 11 years of the initiative, the Prime Minister said Digital India empowered the poor and the underprivileged and made life easier for millions. The ambitious Digital India program of the government was launched this day in 2015. Increased wages under the Vikasit Bharat Ji Ram Ji Act 2025 became effective across the country from today. According to the notification issued by the Rural Development Ministry, wage rates have been enhanced across all states and union territories. The ministry said for the first time, an interim base wage rate of 300 rupees per day has been introduced, ensuring that no notified wage under the program falls below this level. Lieutenant General Sandeep Jain today assumed the appointment as the Vice Chief of the Army Staff. Lieutenant General Jain is an alumnus of the National Defence Academy and was commissioned into the Maher Regiment in June 1988. His operational experience includes participation in Operation Pavan, service as a military observer with the United Nations mission in Ethiopia, and multiple tenures in high-altitude areas and counter-insurgency operations along the line of control and in the northeast. India and Pakistan today exchanged lists of civil prisoners and fishermen in each other's custody through diplomatic channels in New Delhi and Islamabad. Such lists are exchanged every year on the 1st of January and the 1st of July under the provisions of the Agreement on Consular Access signed between India and Pakistan in 2008. The External Affairs Ministry said in a statement that India has shared lists of 386 civil prisoners and 53 fishermen in its custody who are Pakistani or believed to be Pakistani. Pakistan has shared lists of 52 civil prisoners and 198 fishermen in its custody who are Indian or believed to be Indian. And with that, we end this news bulletin.
3: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন ভারপ্রাপ্ত চিকিৎসা আধিকারিক রাহুল দাস।
4: নমস্কার, আমি ডক্টর রাহুল দাস, মেডিকেল অফিসার ইনচার্জ, রূপাইছড়ি প্রাইমারি হেলথ সেন্টার। আজ আমি আপনাদের সঙ্গে কিছু আমার জীবনের সাকসেস স্টোরি শেয়ার করতে চাই, লাইফ স্টোরি যেগুলো আছে। 2014-এ আমি 12 পাস আউট হই শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে। তারপর MBBS জয়েন করি ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডক্টর ব্রায়াম টিচিং হসপিটাল হাপানিয়াতে। 2020-তে আমি ইন্টার্নশিপ কমপ্লিট করে বের হই এবং তারপর আমি নিগ্রিমস শিলংয়ে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে JRD হিসাবে 1 বছরের মতো ছিলাম। তারপর আমি 2021-এ ত্রিপুরা হেলথ সার্ভিস জয়েন করি এবং আমার পোস্টিং হয় রূপাইছড়ি প্রাইমারি হেলথ সেন্টারে। রূপাইছড়ি প্রাইমারি হেলথ সেন্টারে জয়েন করার পর আমি গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প এবং ন্যাশনাল হেলথ প্রোগ্রাম যেগুলো আছে এগুলার ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এনকোয়ার স্ট্যান্ডার্ড গাইডলাইন্স আছে ওই গাইডলাইন্সে আমার হাসপাতালটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। 2023-এ আমার ন্যাশনাল অ্যাসেসমেন্ট হয় হাসপাতালে। 2024-এর জানুয়ারিতে আমরা 95% স্কোর করে দিল্লির বিজ্ঞান ভবনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের হাসপাতালকে সম্বর্ধনা দেয় বেস্ট PSC ইন ত্রিপুরা। তারপর 2024-এ ডক্টর্স ডেতে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জন্য বেস্ট MOIC অ্যাওয়ার্ড পাই আমি অনারেবল CM স্যারের কাছ থেকে। এভাবে সরকারের বিভিন্ন প্রকল্পকে নিয়ে যে কাজ করছি আমরা, রোগীর জন্য যে অক্লান পরিশ্রম করে আমরা এবং আমি এবং আমার যে স্টাফরা আছেন ওরা সবাই চেষ্টা করছে পেশেন্টকে সার্ভিস দেওয়ার,

0: গ্রাউন্ড রুট লেভেল পর্যন্ত আমরা যে সার্ভিস দিচ্ছি তাতে আমরা খুবই খুশি এবং মানুষের জন্য কাজ করতে পারছি। তো আজ এটাই আমার সাকসেস স্টোরি হিসাবে আপনাদেরকে শেয়ার করতে চাই, যাতে আপনারাও মোটিভেটেড হয়ে আমার মতো কাজ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ।
1: জীবনের গল্প এই অনুষ্ঠানে আজ ছিলেন ভারপ্রাপ্ত চিকিৎসা আধিকারিক ডক্টর রাহুল দাস। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি সারাবি। গীতিকার প্রকাশ মেহরা এবং অঞ্জন ও ফারুক কায়সার, আর সুরকার বাপ্পি লাহিড়ি। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন অমিতাভ বচ্চন এবং কিশোর কুমারের কণ্ঠে।

অনুষ্ঠানে এবার এই গানটি শুনবেন আশা ভোঁসলে এবং কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন ফারুক কায়সার আর সুরকার বাপি লাহিড়ী।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনছেন সেরাবি ছবির গান। ছবির গানগুলির গীতিকার প্রকাশ মেহরা, অঞ্জন এবং ফারুক কাইসার, আর সুরকার বাপি লাহিড়ি। অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন কিশোর কুমার এর কণ্ঠে। গানটি লিখেছেন প্রকাশ মেহরা।

এবার এই গানটি শুনবেন কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। গানটি রেখেছেন ফারুক কায়সার।

এতক্ষণ পরিবেশিত হলো অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দির ছবির গান। আজ শুনলেন একই হিন্দির ছবির গান, ছবি ছিল সারাবি। গীতিকার ছিলেন প্রকাশ মেহরা, অঞ্জন এবং ফারুক কায়সার এবং সুরকার বাপ্পি লাহিড়ী। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শেষ হলো লোকসঙ্গীতের অনুষ্ঠান।

0: আকাশবাণী মিলনিয়া এবারে শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন সাক্ষাতের ব্যক্তিক ইমাম কাহাম। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন শিবু দেববর্মা।
1: ইমাম কাহাম অপান্দানি বাগুই আং পারা কামি বেড়েমাং বেড়েমাং ক্রংসা কামিও ফাই সক পাইখা বুনি খুগো খানাউনাই সাইমাংখা আং তাবুক জেবে কক সানাই ব সরানি সিমনি বনি ওয়ানসুকমা বেলাই কাহাম ব রসামুং মশামুং ফাইচিংব তঙ্গু তাই তাবুক অজর ব যিনি হাক্তর বা কেন্দ্র সরকারনি খরকসা সেবুক অবন উলোবো বনি কবংমা সামুং তঙ্গু কে অবরবন সুং সালাইয়া তামা তামা সামুং তাং বনি সেবুকনি সামুং ফাদারব তাই হদানি সামুং ভাইগা তাং অমতিরক সুং তাবক সালাইনাই বন্ধানে তাবো পুইলানো বনি খুকতুনি বনি মুং তাই নিকুমা সুং খানালায়ানো
2: পুইলানো খলো মুং ফারো আনি মুং কা শিবু দেববর্মা আনি বাবুনি মুং স্বর্গীয় আনন্দ দেববর্মা আনি পারা মির্জা বরবারি উদয়পুর গোমতী ত্রিপুরা আং তাবু কেন্দ্র সরকার নি খরকচা সেবক পুস অফিস কর্মরত খাই দো আং পুইলান হইতে আনি জীবন আং এস্টাবলিশ অঙ্গন বাকই খুব খাই সংঘর্ষ খাইকা পুইলা টুকটাক বিজনেস বু খাইকা আবনি পরে আং খরকসা গিরিস্তি খাইনে সাংগুই পরিশ্রম তাম জিনিস আবনও খাইকা বা খাইবো মানো ইংকা 2001 আং পুস অফিস জয়েন খাইকা আবন পরে তাবুক 2024 তাবুক ফোন খাই দো আবন সাকাং আং রাবার বাগান খাইকা রাবার বাগান খাইয়ে মোটামুটি আরও প্রফিট মানখা আবনি পরে 2003 হইতে ফিসারি বাই গরংখা আর মানে এমন খাই লাভংখা আবো কম সময় খুব কম সময় গবাং লাভ মানো আ এমন একটা বিজনেস বা আবো কাইসা আ এমন কাইসা গিরিশ তিনি খুব
1: মানে রাংবুমা
2: রাংবুমা আবো হাই রাংবুমা খুব কম বিজনেস নতঙ্গ আবন কম সময় কাহাম খাই নাইকলই খাইমান কাহকা আবো হাই লাভ রাবার নিশাইবো লাভ চাকরি নিশাইবো কাহাম খাই নাইমাল কাহকা চাকরি নিশাইবো রাং গবাং ফাইও তফনো আং চাকরি খাইমানে পাশাপাশিনো আং আনি আ রাবার বাগান তাই ও আ পুকুর রক চাষ খাই নিলিক চাষ খাই না খুব আনি কাইসা পুইলাবো ওয়ান সংমুং দো মানে অবনি মাধ্যমে আং খুব রাং পয়সা খানাই বা আং খরকসা এস্টাবলিশমেন্ট নাই হে কিন্তু অঙ্গইবো মানখা ইংকা বই অনেক সময় আন সঙ্গ নং ব জরাও নিলিক রক বাগান রক জরারে ইংকা চাকরি নি ফাক রমনি চাকরি তো আং দশটাও থাঙ্গো অনেক সময় চাইতেও নকরো অনেক সময় পাঁচটা ফোনো তাইসা ফোনো তামো কিন্তু আং দশটা নেশাকাং ফুং পাঁচটাও বাঁচাইনো মোটামুটি আনে আ চা জাংনাই খানা হইতে আর বাগান রক মোটামুটি গুড়ি ফাই সাতটাও আং প্রায় চার দিন লিগ বাগানও আং নাইকানি খাইও ইংকা বিশেষ খাই আ রমনানি জরাও তো হর সিতাম মারো ইংকা সাইরে নখরই হর আং মোটামুটি আর আইসুগন ফালি পাইও ইংকা আবন পরে ইংকা আং ফাই তাইব তুকু মুসে অফিসে থাঙে মানেও আন লগে তাইব অন্যান্য বরক দো আনি কাম খাইনে রং আবন বাকে আং কাহাম খাই জরারি মানো তা মুকা নিজি সম্পদ না নিজে নাইকানি মা খাইনে আবো হংকা সে যে কোনো ড্রাবার বাগান ফোন অংথং আস আস ফোন অংথং কাহাম খাই নিজে নাইকলই দংখা হংকা সে লাভ মান নাই কিন্তু আং নিজে খরক মালিক নেই বুইন বা আনি লেবার রক বা ম্যানেজার নি উপর যদি ইয়াকি তনখাঙ্কে আং যে সব লাভ মানানি কক আবো লাভ মানিয়া
1: অবশ্যই কক
2: আবন বাকে আং নিজে প্রায় 2003 নি হইতে এই পুকুর লিগ বাই জড়িত অংমান পরে 2009 নি হইতে হ্যাঁ প্রায় আং ডেলি 4-5 ঘন্টার ও আনি লিগ পুকুর বাগান আবন পরে মোটামুটি হিউজ লাভ অংখা হা আনন্দগুই অনেক বরক সরঙ্কা সরঙ্গমান পরে বরক খাইকা তামকে যে কোনো সামুন খাইমান লগে যত কিছু সাইমানাই এমন কিয়া যত
1: নাইকা
2: সরঙ্গজাংনাই অনেক জায়গা দো ও হাসাক সরঙ্গমানে শেষ করই লেখাপড়ন যেমন শেষ করই সরঙ্গমানে শেষ করই হা আবনে পাশাপাশি আং তাবুক সমাজ বাই মিলি দো আনে এলাকাবাসী হইতে এই বিভিন্ন জায়গানি বরক বাই আং ও আস আসনি মাধ্যমে কৃঙ্খা আনি চাকরির মাধ্যমে তো কৃঙ্গন কৃঙ্গ হা বরক বাই বাহাইখাই আনি রং পয়সা ফাইমানি পরেবো বিহেভিয়ার মানে ব্যবহার কাহামখাই থাকমান আবনি বাকে কাইসা আং সাক সাক সুনাম অর্জন খাই মা তং মানে হাই মা তং তা সাইমানিয়া বইয়ানো বুসুক জরা হামজাক তা হা আং যতন রেসপেক্ট রইসলু রেসপেক্ট এমন একটা জিনিস আবো কেবো রং পয়সা বই পাইমানিয়া রেসপেক্ট মানান থাকা হাঁকা নিজে বুইন রেসপেক্ট মারনাই বাংলা কক বাই হিংকা আবন অর্জন মা খাই হা হা চীন কক বরক বাই হিংকা আবন মান সন্মান মা আজিউ হাতেইটা বরম বরম মা আজি মানে হিংকা সেরাইনি হইতে তাবো গান বয়স অসুখ জরা যত বাইন কাহামকাইন তঙই মানু হিংকা তাই কেসা কক খরকসা বরক বরম আজি ফাইয়ানি বিনি সেরাইনি হইতেবো কাহাম খাই বই বাই ব্যবহার তংমং চামং থংমং যত জাগানো গদালই কাহাম খাই চলে ইমান খাহসে ভবিষ্যত থাঙ্গই বরক বাই কাহাম হনজাগো কিন্তু আং তাবুক চাকরি

0: খাইমানি বাই, রাবার বাগান খাইমানি বাই, ফিচারি পুকুর খাইমানি বাই, রাং পয়সা অংমানি বাই, আং ফট খাই সম্মান মানজা
1: না
0: সরাইফুর হইতেন। যেমন আনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কাহাম বাবুন যতন সম্মান রূপায়ও বরম রূপায়ও আনি তাকে বুকুং রূপায়ও গা আবন হইতেন বই এলাকা বা সেরকম যতন সম্মান বরম রুও চংবু রুও গা সাবনতাম খাই আদর খাইজাংনাই সাব বাই বাহাইকাই ব্যবহার খাইজাংনাই আবো মোটামুটি কাহাম খাই ফাইকাহাঙ্কা সে বরম মানো ভবিষ্যত। কিন্তু অ হাসাকানুখা অনেক সরাই বোমা বুফা চাকরি খাইও বা রং পয়সা গনাং কিন্তু আসরাই বিনে তংমং সামু বুইন সল্যা মানে সাক নাইয়া বোমা বুফানে রং তং হে কিন্তু বনুখা রং পয়সা তো অনেক সময় তংনাই কমানাই আমি নঙ্গই তঙ রং পয়সা চিরজীবন লগে থাঙ্গা ইংকা ও বুমা বুফা যে আজ ইমানে বরম রং পয়সা আবো কয়দিন তংনাইবা ইংকা তাম হুকা নিজে যদি মনুষ্য ক অবতার ফাই বরক বাই সম্মান রাজা খাঙ্কা সে আ মনুষ্য মানব জীবনের দাম যদি আনে রং পয়সা তঙ ফান তঙ সেন তঙ হই বইন আং সাংনাইয়াঙ্কা বইয়ানো সম্মান সেরিয়াঙ্কা আনে আ রং পয়সা কোনো বরম করি আবেন বাকে আং অনেক বরং না সাও বরংনি ব্যবহার সে কাহামান নাঙ্গ থই থাঙ্কা হাঙ্কা বরং তাম থাঙবা রং পয়সা লগে কিচ্ছু থাঙ্গা তাম থাং ববুমতেই বরক তংমানে বিন ব্যবহার বাহাই তংমানে সাব বাই তাম ব্যবহার খাই তাম কাম খাই কিয়া বর বিনে অবদান মানে বিনে ব জাগা সামু খাইমানে কাহাম তং আবনো সে বরক রুতুগো
1: তাই কেসার কক তংখো জরা তংখো বা তাই সার মাস খাইনে জুং মানে চিনি কক বরক আর সামু মশামু অমতি হাই বেসিক্যালি জুং যে অ্যালবাম হিং ও অ্যালবাম আং খাকা যে শিব দেববর্মা হনি মং খরকসা কে তাবো আং ফাইমালাই খা ও শিব দেববর্মা বাই অবনক সে সানামু জুং মানে আজ অ্যালবাম বা যে সামু মশামু নি খবর
0: আসলে অ্যালবাম খাইমানে আবো কাইছা বরংনি জীবনে মানে ইমাং সিনেমাও যেমন নুখা হাঙ্কা যত নো ফলো খাইও নায়ক নায়িকা ন বহায়ং আন মুসুঙ্গ ইংকা সিনেমা ন সাব হামজা গেতংবা যত না হামজাকব ইংকা আ জরাও পত্রিকা একবেটেস রেখা খরকসা হিরু রুতুকু মানে অ্যালবাম খাইয়ানি ইংকা একবেটেস যে নিকুমার মানে ও থাঙে মালাইকা আবন বড় খাইকা আং অ্যালবাম খাইকা ইংকা মুভি বু খাইকা মোটামুটি আনি অ্যালবাম মুভি রক যত নাইথক যাক পাইখা এই আং খাইকা পুইলা অ্যালবাম খাইবান ইংকা কিসা ইমাং কিসা মুক্তাং ইংকা খাপাং মুভি খাইকা শিকলাফা আবন পরে তাই কেসা মুভি তংমানে ইমাংনি সিয়ারি আবো ফুলফিল অংলিয়া তবো আবো নুক যাগো আবন পরে অনেকবার আনো রিকোয়েস্ট খাইকা খাইমানি মুভি রখায়নি অ্যালবাম রখায়নি ইংকা আসলে আং খরকসা সরকারি সেবক খাইমান বাকে মতো জরা রিমান লিয়া ইংকা আবো কাইসা বরংনি জীবননি তংথক তঙানি নাঙ্গো যে রেসামুং মশামুং আবো বাইসে সিনি লাইফ মতাই ফুর রগ ইয়াং ইয়াং গুড়ি মশানানে আবো নত হাইয়া যে মানে আরো নেশা খাই মশালাইয়ানে সাবো তংথংনান মুসুংয়া বরক কেবো মশাবই তংথক যাগো কেবো রসাবই তংথক যাগো কেবা নাটক খাই তংথক যাগো কেবা যাত্রা খাই তংথক যাগো আবো কাইসা বরংনি জীবননি কাইসা পার্ট লাইফ জীবননি পার্ট ইংকা আবো বাইনো বরক বউ কাইসা স্মৃতি অঙ্গি থাঙ্গো ইংকা আঙ্গো শিকলা ফার খাইমানি পরে আ জর তো আসু খাই তাম সানানি ক ও মোবাইল রক নখরিয়া খো সাবো নাইথক যে গেতং আবন এক সময় খুব বরক ভিডিও রক তংমানে ভিডিও রক হল নক রক সামই লাগা ক টিকেট রক বাই নাইখা ইংকা আপন না আং সাইমান খাতা বরক অ রসামুং মশামুং অ্যালবাম রং ন বেলাই খাইন নাই থাক যাগো আং যে আ এলবাম খাইমেন পরে আং ওয়ান ছকা আং বু খরকসে অ তিব্র রাজ্য সিনমুংমান খা গে সিনমুংমান মান ন আং বাহাইকে রক্ষা খাইনে গে রক্ষা খাইন বাগৈ আং কিছু সামাজিক অনুষ্ঠান রগ অনেক সময় রিংজাকে মা থাঙ্গো গা যে কোনো জাগাও সামুং হামিয়াও গদালনা নে নাইখা হাঙ্কা নিজে মানে আবো নহই খরকসে আং মানে সমাজ সিনিজাক বরক আং আমতেই জায়গা থাকমানি চাইয়া আমতেই রং না আং এভয়েড খাইমা তংতা মানে আরো নেংকা কিসা হাসাল খাইয়ে গা আবন বাগে ন তাবং নে তাইবো অ শিকলা শিকলি জরাও যারা মসামুং রসামুং বা বিভিন্ন অ্যালবাম রক বাই জড়িত তং নাই নি উদ্দেশ্য বঙ্গান নাঙ্গো যে যং অবত চিনি কাইসা লাইফ নি তং থংসে তামকে যং চিনি লাইফ ন ভাইকে সেটেল খাইনাই আবো কাইসা ওয়ান সংমান তংমান নাঙ্গো লেখাপড়া খাইমান বিসঙ্গবো তা কোয়ালিটি যাচাই খাইও গে শুধু লেখাপড়া খাই চাকরি মানে হিনী তংমানি বাংখো আবো নি পাশাপাশি নং নাংখা প্রাইভেট জব বো মাখাইনাই এরপরে রমনি প্রাইভেট ফার্ম কাম মাখাইনাই নিজনি মাখাইনাই তাবুক সরকারি যে স্যালারি মানো বরক আবো ভাই ফাত চাকাই কামাই যাবলে যদি ওয়ান সংমা কত আং নক দালান সাদ্রি মা তাংনাই গাড়ি গুড়া মা খাইনে হিংকা নাই গেছে লামা সাইড ইনকাম মারু তুমি মারু তুমি লামা কাহামতই কিন্তু আবো নতা হাইয়া যে দুই নম্বর ব্যবসা খাইয়ে বিশেষ খাই রমদে উ দ্রাগ ফালনাই টেবলেট ফালনাই সিদ্ধি ফালনাই রকম গ্রঙই জীবন সেটেলংমাইয়া আবনি স্রাপসানি সে হয়তো বা আবন বাগানি নি পুরা লাইফ বরবাদঙ্গি থাঙান দং পরিশ্রম খাই আগক দি তামকে বুফাঙ কানান থাকে যেমন রমদে বেদেক বুপরা মা রমৈছে মা কানাই আং তাইসং যে সামানে ফিচারি রক রাবার বাগান খাইন থাকা হাঙ্কা নিজে পরিশ্রম মা খাইনাই নসবন পয়সা গনাং অঙ্গি তংদে বা পয়সা গনাং বসা অঙ্গি তংদে নিজেনি সামুন নিজে দায়নান নাই আবো খাই হাঙ্কাশে পরিশ্রম তাম নিজে রং পয়সা বাহাইকে আজি জাংনাই আবো সাইমান নাই
1: আবো কক তো সৈন আবো কক তো যে ফেলুর দা পয়েন্ট অফ সাকসেস
0: আও আবন তা আনি জীবন বাং যে উ আচাস খাইমানি বা পুইলা পুইলা আসুক রংসা খাইনা নিশাংখা ভাইকাই খাইকে লাবংনাই আবাং পুরিয়া সিয়া তা সেম রাবার বাগান যে সময় রাবার বাগান খাই আজ অরাবো দাম কম খাই পুসগিয়া টেপার না ঠিক মতো এই কখনারি মাইয়া আমতেই রকম কিন্তু আবন পরে আং নুখা আনি সম্পদ না আং রক্ষা মা খাইনে আং নিজে হেভি খাই আরো জরার না নিবসংখা সরঙ্গা নিবসংখা আবন পরে হাঁকা নুকজাখা আনি লাভ বুসুক জরা ফাই ভাই খাইকে লাভং নাই আবো কাহাম খাই নুকজাগৈ থাঙো
1: আবন কিসা সিনা সিনা নাই যে রমদি খরকসা আনি ই কক খরামান উন বো ফিশারিস খাইনাই বো ভাইকে পুইলা চেং না আছে সাগা
0: যে কোনো বরক যদি ফিচারি নি চাষ খাইন থাকা হাঙ্কা আ চাষ খাইন থাকা হাঙ্কা বিশেষ খাই ব যে কোনো জাতি ফোন থ পুইলা কতর ওয়ানসক নাই ওই পুইলা সরঙ্গান সে নাঙ ব আ চারা পুইলা নং দাম কম বাই মানো হই ও চিকন চিকন আ আবন কগন যে তাম বাইসুন তা আ চিকন রেনু নহিতা আবন আবন খাইয়া ওই পুইলা মানে ফিঙ্গার সাইজ নো কিসা কতর বা রমদে ছয় মাস নি সাকা থাকজাক আচারা পোনা আবো রং না খিকলাই নলিদি গুন্ডা রেডি মুসকি রেডি আমতে খাই সপ্তাহ অন্তত তিন দিন রেডি চিন বরক যেমন ডেলি তিন ফাটি মাসাও আন সপ্তাহ ওয়াইসা রেখা হাঁকে মাসা ওয়াইসা রেখা হাঁকে বলে তাম চাই বাসে নাই
1: হাঁকে
0: বন অন্তত কমফোন রেডি মানে পরিমাণ একানি জায়গা যদি হাঁকা হাঁকা রমলে আ কসাম হুন্তা কসাম পোনা

0: দামটা কি সেবাং নাই
1: আমাকে পুইলা স্টেপ
0: পুইলা স্টেপ
1: মানে সুরুঙ্গা নি
0: 1500 হইতে 2000 পোনা খিক লাগে আবনি পরে কন্টিনিউ নং 6 মাস চাজাংনাই রিথানে 6 মাস নি পরে নং যদি নজরা মান খাঙ্কা 2 মাস বা 1 মাস রগাওয়াইসা নেটিং খাইদি মানে জাল ছড়িতা বুসুল তরখা মানে তর মানু খাঙ্কা নিন খাবো বাসা নাই মানে আনি অসুখ ফিং মানে হিসাব কাছে তংনাই 2000 পোনা যদি না 5000 রি পাই হংকা তাবুক যে জাল কামানে আবো নিশ্চয় 6 মাস নি পরে 8 হইতে 10000 নি ফালমানা নি সাই সংনাই গত বুখা বাসা নাই তং তং নাই হংকা আবো না তাই কাম কাছে আর খাঙ্কা তাই বলা বং নাই 1 বছর নে বিসিঙ্গ নং আবন ন ফালাই যে কত ন ফালাই তাইব চিকন বব তরি ফেনে তাইব কতাল খাই পনা খিক লাগি তামকা নে নে পুখরি তুই ঠিক মতে তদ তং বলং গানা হক জাগ দা বুই দে খক পুখরি গ্যাস দেখা বেবাক নাই কেন মা খাইনে আবন পরে সুনং লাবং নাই কিন্তু বুইন সুরঙ্গই ফট খাই নং
1: কবাং খাই রাং
0: 5000 কি মান পরে নং 50000 মান নাই আবা সহজে অঙ্গা কিন্তু সুরঙ্গা নাং নাই
1: ইয়াকলি কামল
0: হাই ইয়াকলি কামল আবন তা গে যে কোন জিনি সুরঙ্গদি সুরঙ্গান থাকা হাঙ্কা বিভিন্ন তাবুক তো ব্লক লেভেল তঙ্গ ফিচারি অফিসার তঙ্গ পারাও আকসাম চাস খাইনে রক তঙ্গ বরং সুংদি তাম তাম রক তাম খাইয়ং নাই তাম কান কাইসা মেসেজ পুইলা সরঙ্গই খাইদি আবন পরে সিকন হইতে সু কত রঙ এক কানে দুই কানে পুকুর ন হইতে নং দশ কানে চাস খাইলা ইনকা বুসুক লাভং নাই আং আব নিজে ন হইতে না আপনি ইচ্ছাই নং সরঙ্গই ফাইনে মা মান নাই ইনকা নং রাং পয়সা বইয়াগো ফাইনে তাইব কুসুগুবু কাই মান নাই
1: এটা কাছে সংখ্যা তাবো গাঁও নিনি নগ ভাই নুক মানে নিনি নগ গবং মা মানে বুফং বফং বুথাই থাইনে আবহাই রূপ নুগু তে পুন তুঙ মেরা তুঙ আবহাই পুতুঙ অবলে বুঝল জরারু
0: আসলে পুইলা আনি নগরী অ পারা কাসাম রাবার তং মানে নগরী তো রাবার তং মানে অনেক সময় তেপার অর তো বেশি করেই এক দেড়শো হাই তো মানে টেপার মাসা নাই বসে গিয়া ঠিক মতো বেড়া গিয়া ইনকা আং অনেক সময় নুখা তাবুক নে জ্বরাও হাঁকা কুয়াই তাবুক যে কুয়াই আবনি বহুত ফিউচার তো ব রাবার যেমন 7 বছর পরে বুতৈরি কুয়াইব 7 বছর পরে নু থাইও ইনকা কুয়াইও আনি হিসাব কইসা আং ক্যালকুলেশন খাইনি মানে কুয়াই যদি না আনে রাবার যে জায়গা 80টা তং আ জায়গা যদি না আনি কুয়াই 500টা কাইমান হংকে রাবার নিছে প্রফিট
1: কুয়াই কবাং কাইমান
0: কুয়াই কুয়াই কবাং কাইমান
1: ইনকে
0: রম দে কুয়াই 7 বছর থাই নাই কুয়াই বুফাং কাইছে যদি না 500 থাকে হংকে 500 বুফাং নে 250 500 বুফাং নে 500 কাইবা 250 কেজি কোন বুফাং তো বছর দুইবার বুথাইও কোন বুফাং 500 বছর ওয়াইসা থাইও আং 250 কেজি রমখা আবন বাগানে তাবং নে যে সরাই রং ন মানে নিউ জেনারেশন বিশেষ করে রম নে 15-20 বছর বিশুই সরাই রং অনেক সময় নুক যা গোতাম বলেখা পড়া খাইও ঠিক কিন্তু খারি খাইয়া বুমা বুফানে পয়সা তংমান বাগৈ বতামুং নাই বৈন সরঙ্গই বউ বাইক সান্নাই গাড়ি সান্নাই গেতামুং নাই বুমা বুফা ইয়াই পাই মারো রং পয়সা গনাং সে রং পয়সা তঙ্গই পাই অনেক সময় নুকজাগো বিগ্রা নংনে বসা লাগাত এই বাইক রক সানো হংকা তামুং নাই ও প্রাইভেট ফাইন্যান্স কোম্পানি রক লোন না ওই বাইক রক পাই যাও হংকা বতামুং নাই বাইক কাইসা মান মানি বাই ক খনাই পারা পারা গরি নাই ওর ওর থাংনাই হংকা বিনি লাইফ তামুই তংখা আবন বুঝি না নাইয়া ব বিনি লেখা পড়াও সময় রমান যাও নাই হংকা আং ক কসারান মুসুঙ্গো তাবংনে সরাই রং না সকাং নি জিনি ইয়াকমাই বাসানান চেষ্টা খাইগেদি নিনি বুমা বুফা তো যে আজি মানে আব নিনি নং নাই তামুকা তামুখাই নং আজি নাই আবন সরংদি তামুখাই বরক বাই চলি বরম রজাং নাই তামুখাই ব্যবহার খাই থাংনাই আবন সে সরংগান নাঙ্গো আবন মানখাংকা সে অহাসাকা বুমু কাহামমান নাই বুমুং কাহাম মানখা হংকা সে বুমা বুফানে মুখাং চুংনাই গা আবন বাঙিন তাবুক যে ইমাং কাহামনি যে উদ্দেশ্য আবনু

সামুং নে উপরে সে যত নবন বিনি দায়িত্ব বু কতর মানো সামুং বু কতর মানো দেশবাসী এলাকাবাসী যত নবন সম্মান রু আবন বাগিন আং ইমান কাহাম সানান মুসুঙ্গ ওয়ান সংবা কাহামং দে বুঝিমানি কাহামং দে যতন সম্মান বরম রে নিজিবু সম্মান বরম মানাই ফার্স্ট হিংকে লেখা পড়া নব দেন রে লেখা পড়া যে জায়গা শিক্ষা তং আ জায়গা নো যত কিছু তং শিক্ষিত বরক ব কোনো দিন থেকেয়া ব চাকরি সরকারি চাকরি মানিয়া ফোন বিজনেস ফোন খাইছে ইমান বা যে কোনো জায়গা থাকা হিংকে বিনে শিক্ষা নিকাইছে দাম রোজাগ আবন বাগে শিক্ষা নপুরলে পায়রিটি দি শিক্ষা নি পরে সে রাং আজি নাই যত কিছু খাইনানে ও আং যে আনি লাইফ নি সামানে আং তো শিক্ষা দীক্ষা খাইমানি পরে ন আনি লাইফ ন ভাইকে সেটেল খাইনাই আবন বাগে চেষ্টা বোনা খা তাম হা তাই কাইছা মেসেজ কোনো দিন কে বোন থকগুই রাং আজি নান ককরি আব বেশি দিন দীর্ঘজীবী তঙ্গা মানে বৈন থক কাহকে নিজিব তাই কয়দিন পরে সাব বাই থক যাক আব সাইমাই যা আব কাইসা মতাই রং নেই মানে সৈর হাজার হা কাহাম কাই চলি পাই দি যতন কাহাম ওয়ান সংম তং পাই দি নাসিংমা হাসাল নাহার দি কাহাম নাহার দি হামিয়ান খিবির দি আব ন মেসেজ আংরান মুসুগো অ ইমান কাহাম আনি বিশেষ খাই তাবং নিজে শিকলা চলাই তংনাই আনি জাতি বসংনি তাকুক বুকুক রং ন যতনাং বা আনি বসানি সমান রং ন বা তাকুক কুসুনি সমান রক বরং আং মেসেজ নান মুসুঙ্গো ওয়ান সংমা কাহামং দে জীবন বো নাইথংনাই ভবিষ্যৎ উজ্জ্বলং নাই গা আনি রম দি অর রাবার নিশে আং কুয়াইন ভবিষ্যৎ বেশি প্রফিট নেই ও কুয়াইব ফংরক কাইখা পাশাপাশি ও পুনমেরা রক তং মানে আবং খান নগরী কবং মা পুনমেরা কিন্তু কুয়াই বসাইয়া কোনো ফংসাইয়া মাই বসাইয়া ইনকা আবন নাস আহিন ফিওগরি দি বরক দল দল তং নাই ইনকা পুন রক হাইব বরক বছর বছর রুক ফাইয়া ইনকা মেরা ও মেরা রম দে বছর পুন যদি না এক বছর চার কেজি অঙ্গন থাকে হাঁকে মেরা ছয় কেজি রঙই থাঙ গ্রুথ খুব কাহাম হাঁকে দাম বো পুন পুন ক পুন জোয়ানি সে মেরা ক চালা পুন জোয়ানি ক মাংস নি দাম তাকে বাংতা বারোশো দেড় হাজার রং হাঁকে আবন বাগে পুন মেরা রকব আবো হাঁকা সাইড ইনকাম হাই আনি রম দে দশটা মেরা তংখা হাঁকে কাইসা হিসাব দ পুন মেরা চালা রম দে মাং নই আস্ততা রম দে বরই হিংকে ব মাসা খাই বাখা হাঁকা বছর দুইবার বাউ মাসা খাই বাখা হাঁকে সুলতা হিংকে মাং নই খাই বাখা হাঁকা বত্রিশটা কোনো তো মাসা রক বাফুন তো বছর বিশটা আটটা নিশি বিশটা বাউ হাঁকা আবো তো ইজি হিসাব পুন মেরা মাসা পাঁচ ছয় মাস নি পরে ফালান থাকা হাঁকা পাঁচ হাজার কমই পাঁচ হাজার পাঁচ বিশে একশো এক লাখ আর মানে কেমন আসলা আবো হিসাবটা রম দি যে খানাই তংনাই রক বা যে নাই রং আনি কং যদি হয়তো বা বাড়ি সাও হে নিজে নিং রিংয়াই দিতা খাই নাই দিতা পুন মেরা রক বুসুক জরাতেই লাভ তবে আং তিন বছর রমান পরে আং পুন মেরা খরকসা বরক আনো ফালাই রেখা বিন রাং ঠেকা নাংজাগে সাতাইশ হাজারনি পাই মানে ছয়টা দে সাতটা পুইলা বছর চা চালা মাং নি ফালি পেখ্যাং বিশ হাজার আবন পরে তাই পাঁচটা ববসা বামাং বামাং ফালমাং ফালমাং প্রায় তাবুক সুখ জরা তিন বছরনি বিশুঙে আং দেড় লাখ নিশাকা ফালি পেখ্যা অথচ তাইবো তঙ্গ ষোল বিশটা হাই আবো হাইতা হিংকে চুং যারা পাড়াও মানে গ্রাম যারা চুং বসবাস খাইনাই চাকরি ফোনও খাই তং দি গ্রিস্তি ফোনও খাই দি চিনি টাউন সে জায়গা সংকোচন জায়গা কমনি বাকে কোনো খাইমা পাড়ও চুং অনেক কিছু খাইমানো মুখং কাইমানো ওয়াগ্র মানো পুনর মানো ক পুখুরি চাষ খাইমানো আবো বাইসে নং পয়সা আজিনানি হিংকা আবো নো সরং পাই দি হিনতা আং যত আনি

0: জাতি বাই আরং না
1: তাই কাশা কংখা আং খনামনি আইগে তুঙ দল বাই তাবক তুঙ মোবাইল বাই হানে হংকে আ মোবাইল কা হামদে হামিয়া কিসে সার গাদে
0: আসলে মোবাইল সরঞ্জাং নাই অনেক কিছু তঙ্গ কিন্তু কাহাম বতঙ্গ হামিয়া বতঙ্গ মিনিট কাইসান বিসিং নজং সারা দুনিয়ানো নাই মানো মোবাইল বিশেষকাই নেটওয়ার্ক যুগ তাতাবো খবর বো মানো মানে মকল বাইব নাই মানো আমেরিকা তামুই তংখা অস্ট্রেলিয়া তামুই তংখা ভারতবর্ষ তামুই তংখা কিন্তু তাবং নিজে সরাই 7-8 বছর নহয় 20 বছর বা 25 বছর বিসং বরক বেশিরভাগ মোবাইল নাই ওই সময় কাটক সময় কাটক মানে আ বিসং কাহামব নাই হামিয়াব নাই কিন্তু সরমান বিসং আসল মোবাইল তো তাম্বা আং ক নগতঙ্গ মোটামুটি আনি ক অফিস নি কারবার হইতে সামুং খাইয়ানে আনি ও লিগ নি বা পুকুর নি বা রাবার বাগান নি টেপার হইতে আনি বরক নাংমান বরক বাই কক সান হংকে নগতঙ্গ সাইমান কিন্তু বেশিরভাগ বরক তাবং নুকজাগত সামুং হামিয়া বলতে মোবাইল হামিয়ানো বেশিরভাগ নাই হংকা আং কসারান মুসুং হামিয়াব ও হাসাকা হামিয়াব দং নাই কাহামব দং নাই তবে কাহামন নাই সরংলি আবতা কক
1: হংকে তো খনাই তনাই খাপং সং খনাবাই খেনা জুং আসুজরা কক সালাইখা যিনি আকাশবাণী বিলনিয়া কেন্দ্রনি কক বড় খতলবাই আওয়াইজা ও ইমাং কাহাম পান্দাব জুং কক সালাইখা বরম গুনাং শিবদ্দ বরমাবাই বন বেলাই বেলাই হামবাই আফারো তে খুলমাই আফারো
0: নানো হামবাই
2: শুনলেন কক্সবাজার অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন সাক্ষাতের ব্যক্তিক ইমাং কাহাম, অনুষ্ঠানে সাক্ষাৎ আদান করলেন শিবু দেববর্মা। আকাশবাণী বিলোনিয়া একবারে শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন কন্দজাতীয় ফসল মুখী কচু এবং উল কচু চাষ, এ নিয়ে বলবেন কৃষি প্রযুক্তি সঞ্চালক বিবেকানন্দ আইজ।
3: কিষাণবাড়ি অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কন্দ জাতীয় ফসল মুখী কচু, ওল কচু এবং জল কচুর চাষ পদ্ধতি নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন কৃষি প্রযুক্তি সঞ্চালক বিবেকানন্দ আইস। নমস্কার বিবেকানন্দবাবু।
4: নমস্কার।
3: তো আমরা এই যে কিষাণবাড়ি অনুষ্ঠানে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সবজি চাষ থেকে ধান চাষ, পশু পাখি থেকে আরম্ভ করে অনেক কিছু। তো আজকে যে বিষয়টা, এই বিষয়টা খুবই সময় উপযোগী, তাই বিষয়টা নিয়ে একটু আমাদের কৃষক ভাই বোনদের ধ্যান ধারণা দেওয়া। এবং কচু অনেকেই চাষ করে থাকেন, তবে এই চাষ পদ্ধতির মধ্যে যেটা লাভ হবে, তো লাভজনকভাবে চাষ করতে গেলে ওদের কীভাবে করতে হবে সেই নিয়ে যদি আপনি শুরু করেন। বিষয়টা হলো কন্দজাতীয় ফসল মুখী কচু, ওল কচু এবং জল কচুর চাষ।
4: আচ্ছা, ঠিক আছে। আমি সরাসরি কচু চাষের যে পদ্ধতি সেখানে যাওয়ার আগে আমি ছোট্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই কচু চাষ পদ্ধতি সম্বন্ধে।
3: অবশ্যই অবশ্যই।
4: ঠিক আছে, দেখুন পুষ্টিগত দিক থেকে কচু কিন্তু একটা অন্যতম সবজি। ঠিক আছে, তো কচু চাষ করতে গেলে আমাদের কি করতে হবে, মাঝারি নিচু থেকে মাঝারি উঁচু জমি যেখানে জল ধরে রাখা যায় এবং অতিবৃষ্টিতে জল বের করে দেওয়া যায় এমন জায়গায় কিন্তু নির্বাচন করতে হবে।
3: প্রথমে জায়গায় নির্বাচনটা খুবই জরুরি,
4: খুবই জরুরি। যে কোনো সবজি চাষের ক্ষেত্রে জায়গা নির্বাচন কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, এছাড়া কচুতে প্রচুর ভিটামিনের পাশাপাশি কিন্তু প্রচুর লোহার যোগানও থাকে। ঠিক আছে, এখন আমাদের এখানে চাষযোগ্য যে সমস্ত কচুগুলি আছে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে, যেমন উল কচু বললেন আপনি, মান কচু আছে, আপনার ছড়া কচু যেটাকে বলি আমরা, মুখী কচু যেটাকে আমরা বলি, এছাড়া পঞ্চমুখী কচু বলে, মান কচু আছে, দুধ কচু আছে, এগুলি নর্মালি যেখানে আমাদের কৃষকরা সবচেয়ে বেশি পরিমাণ চাষ করেন। ঠিক আছে, তো আমি চাষ পদ্ধতি সম্বন্ধে যাওয়ার আগে আমি প্রথমে আমি মুখী কচু চাষ পদ্ধতি যেটা সেটা আমি বলছি
3: একদম।
4: ঠিক আছে, তো মুখী কচু চাষ পদ্ধতি প্রথম যেটা আসছে সবকিছু চাষ করার আগে সেটা হচ্ছে মাটি।
3: মাটি
4: তো কোন ধরনের মাটিতে মুখী কচু সবচেয়ে বেশি ভালো হবে সেটা হচ্ছে বেলে দোয়াশ এবং দোয়াশ মাটি। এটা
3: দোয়াশ এবং দোয়াশ
4: মাটি মুখী কচু চাষের জন্য খুবই উপযোগী। ঠিক আছে, মাটি হলো, এবার জমিটা আমার কিভাবে তৈরি করতে হবে, কি করতে হবে, ট্র্যাক্টর দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে 3-4 বার ভালোভাবে চাষ দিয়ে মাটিটাকে একদম ঝুরঝুরে করে নিতে হবে।

0: কখনো কোনো ক্লট থাকা চলবে না,
1: আচ্ছা
0: ঠিক আছে, মাঠে ঝুরঝুর হয়ে যাবে। তারপর যে বিষটা আছে এই বিষটাকে কিভাবে আমরা নির্বাচন করব, পুষ্ট বিষ নির্বাচন করতে হবে,
1: আচ্ছা
0: ঠিক আছে। প্রত্যেকটা যে ছড়া আছে, ছড়ার ওজন 10 থেকে 15 গ্রাম হতে হবে,
1: আচ্ছা,
0: যেটা এবং সুস্থ এবং পুষ্ট বীজ যেটাকে আমরা বলি,
1: মানে ছড়া থেকেই কচুটা হবে।
0: হ্যাঁ, যেহেতু এটা ছড়া কচু অথবা মুখী কচু যেটাকে
1: আমরা বলি,
0: ছড়াটাই বীজ, ঠিক আছে। প্রত্যেকটা ছড়ার ওজন 10 থেকে 15 গ্রাম হতে হবে এবং পুষ্ট এবং সুস্থ হতে হবে,
1: আচ্ছা,
0: ঠিক আছে। এখন কতটুকু লাগবে বীজের হার, কতটুকু কতটুকু ছড়া লাগবে প্রতি শতক জমি? আমরা জানি 40 শতকে 1 কানি হয়, প্রতি শতকে 2 কেজি করে ছড়া লাগবে,
1: মানে প্রতি কানিতে 2 কেজি
0: প্রতি শতকে, 40 শতকে 1 কানি, অর্থাৎ 80 কেজি প্রতি কানিতে।
1: আচ্ছা, প্রতি কানিতে 80 কেজি,
0: 80 কেজি, যেটা আমি শতে, যেহেতু এটা আমাদের বাড়ির আঙ্গানাতে অথবা ছোট ভিটি টিটি যদি থাকে সেখানে আমরা মুখে উঁচু চাষ করে থাকি, এত ব্রড স্কেলে কৃষকরা চাষ করে না এখানে, ঠিক আছে। সেজন্য আমি শতকে বলছি প্রতি শতকে 2 কেজি করে লাগবে, ঠিক আছে। এখন বপনের সময়টা কোন সময় আসবে, কোন সময় আমরা মুখী কচু চাষ করব, ঠিক আছে। মুখী কচু আমরা নর্মালি লাগাবো মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন অথবা মধ্য চৈত্র থেকে মধ্য বৈশাখ মাস,
1: আচ্ছা,
0: এই 2টা মাস মনে রাখতে হবে, ঠিক আছে। মধ্য চৈত্র থেকে মধ্য বৈশাখ, মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন,
1: আচ্ছা,
0: এটা হলো বপনের সময়টা।
1: মোটামুটি বপন সময়টা এখন চলছে,
0: এখন চলছে মুখী কচু চাষ এখন চলছে। এখন বপনের দূরত্ব কতটুকু হতে হবে, সেজন্য 2টো থাম্বরুল আছে, একটা হবে উর্বর জমির ক্ষেত্রে, একটা হবে অনুর্বর জমির ক্ষেত্রে। উর্বর জমি হয় যদি হয় সেখানে কি করতে হবে, যেহেতু আমাদের লাইন করে লাগাতে হবে, লাইন থেকে লাইনের দূরত্ব দিতে হবে সেখানে 30 ইঞ্চি,
1: আচ্ছা,
0: ঠিক আছে। আর মুখে যে ছড়া আছে, ছড়া থেকে ছড়ার দূরত্ব দিতে হবে 15 ইঞ্চি,
1: 15 ইঞ্চি,
0: হ্যাঁ, যেটা হচ্ছে উর্বর মাটির ক্ষেত্রে। যদি আমরা দেখছি যে মাটিটা একটু কম উর্বর অর্থাৎ অনুর্বর জমি যদি হয় যেখানে, সেখানে কি করতে হবে, প্রত্যেকটা 24 ইঞ্চি দিতে হবে, প্রত্যেকটা লাইন থেকে লাইনের দূরত্ব 24 ইঞ্চি,
1: আচ্ছা।
0: আর মুখির যে দূরত্বটা হবে, ছড়ার যে দূরত্বটা হবে, সেটা হবে 12 ইঞ্চি,
1: আচ্ছা,
0: ঠিক আছে। উর্বর জমির ক্ষেত্রে 30 ইঞ্চি বাই 15 ইঞ্চি, অনুর্বর জমির ক্ষেত্রে 24 ইঞ্চি বাই 12 ইঞ্চি, জাস্ট যেটা থাম্বরুল আর কি,
1: মানে আমরা 1.5 থেকে 2 হাতের মধ্যেই থাকতে হবে।
0: হ্যাঁ, আমি ইঞ্চি করে কৃষকরা ভালো বুঝবেন, ইঞ্চি করে বলে দিয়েছি আমি। বাস আমি লাগিয়ে দিলাম, এবার আমার সারের ব্যবস্থাপনা কি করতে হবে, কতটুকু আমার সার দিতে হবে, কি পরিমাণ সার দিতে হবে, কি কি সার দিতে হবে? সর্বপ্রথমে গোবর সার দিতে হবে, ইউরিয়া, সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ অর্থাৎ পটাশ সার যেটাকে বলা হয়, ঠিক আছে। এবার আমি কানিতে বলছি, গোবর সার দিতে হবে কানিতে 500 থেকে 1000 কেজি, ঠিক আছে। ইউরিয়া দিতে হবে 30 কেজি প্রতি কানি, সুপার ফসফেট দিতে হবে 25 কেজি প্রতি কানি এবং মিউরেট অফ পটাশ যেটা আছে সেটা 20 থেকে 25 কেজি প্রতি কানিতে দিতে হবে,
1: আচ্ছা।
0: কোন সময় আমি প্রয়োগ করব, প্রয়োগ পদ্ধতিটা আমাদের কৃষকদের জেনে রাখতে হবে, ঠিক আছে। জমির সেচ চাষ যে সময় দেবো, যেহেতু জমিতে 3 থেকে 4 বার চাষ দিতে হবে মাটিটা ঝুরঝুর করার জন্য, সেচ চাষের সময় কী করতে হবে, আমাদের যে গোবর সার যেটা আছে এটা সম্পূর্ণ মাত্রায় এবং ইউরিয়ার যে 30 কেজি আমি বলেছি অর্ধেক মাত্রায় অর্থাৎ 15 কেজি, সুপার ফসফেট এবং পটাশ যেটা আছে এটা ফুল মাত্রায় পুরোটা জমি সেচ চাষের সময় মাটিতে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে দিতে হবে
1: শেষ চাষে।
0: হ্যাঁ, সেচ চাষে যেটা গোবর পুরোটা, ইউরিয়ার অর্ধেক ভাগ, পুরো মাত্রায় সুপার ফসফেট এবং পটাশের যেটা সেচ চাষে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তারপর লাগাতে হবে এবং অর্ধেক যেটা ইউরিয়া থাকবে সেটা 45 থেকে 50 দিনের মাথায় দ্বিতীয় মার, মানে অর্ধেক যেটা থাকবে সেটা উপরেই প্রয়োগ করতে হবে, উপর থেকে ছিটিতে হবে,
1: আচ্ছা,
0: ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্রয়োগ পদ্ধতি আমি বলে দিলাম, এবার আমাদের কি করতে হবে, জলসেচ ব্যবস্থার দিকে আমাদের নজর রাখতে হবে,
1: কারণ প্রত্যেক চাষে জলসেচ
0: ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু মুখী কচু, জল কচু যদি হয় সেখানে কিন্তু আমাদের 2 থেকে 5 ইঞ্চি জলস্তর, যেটা আমি পরে বলবো, ঠিক আছে। মুখী কচুর ক্ষেত্রে কিন্তু আমরা জলটা লেভেলটা কিন্তু স্থায়ী থাকবে না, তাহলে কিন্তু মুখীগুলো পচে যাবে,
1: আচ্ছা।
0: হ্যাঁ, হাত দিয়ে ধরে দেখতে হবে মাটিতে জলে কতটুকু তস আছে, যদি তস যদি না থাকে মাঝারি ভাবে হালকা একটু ইরিগেশন দিয়ে দিতে হবে, অর্থাৎ চাষ দিয়ে দিতে হবে, অতিরিক্ত জল যেন জমে না থাকে সেটাকে আমাদের বের করে দিতে হবে, জমিতে ড্রেন করে বের করে দিতে হবে।
1: মানে মুখী কচুর ক্ষেত্রে সবসময় নজর রাখতে হবে যাতে জল না জমে,
0: জল না জমে
1: এবং মানে তস
0: তস পরিমাণ
1: আছে, কৃষক ভাইরা হাত দিয়ে,
0: হাত দিয়ে বুঝতে পারবে, কৃষক ভাইরা এখানে অনেক এক্সপার্ট, ওনারা বুঝতে পারবেন, হ্যাঁ, ওনারা অনেক বুঝতে পারবেন ওনারা। তো যেটা জলসেচ ব্যবস্থার পরে, যেহেতু জলসেচ দেবো একটা প্রধান, যেটা জলসেচ দেওয়ার পরে কিন্তু আগাছা উঠবে,
1: একদম,
0: আগাছা কিন্তু আমাদের 2 বার পরিষ্কার করতে হবে, প্রথমবার 30 থেকে 35 দিনের মাথায় আগাছা আমাদের পরিষ্কার করে ফেলতে হবে, দ্বিতীয়বার 60 থেকে 90 দিনের মাথায় দ্বিতীয়বার আগাছা পরিষ্কার করতে হবে। সিম্পল আগাছা হাত দিয়ে আমরা উঠিয়ে ফেলতে পারি অথবা ছোট কোদাল অথবা নিড়ানি দিয়েও আমরা আগাছা পরিষ্কার করতে পারি, ঠিক আছে। এখন মুখী কচুর ক্ষেত্রে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন পরিচর্যা, যেটা সেটা হচ্ছে মাটির যে গাছের গোড়াটা, গাছের গোড়াতে কিন্তু মাটি দিয়ে উঠে, মাটি উঠিয়ে দিতে হবে কোদাল দিয়ে, 2টি সারের মাঝখানে যে মাটিগুলি থাকবে সেখানে কোদাল দিয়ে মাটিটা ঝুরঝুর করে গাছের গোড়ার দিকে মাটি উঠিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছড়াটা বাড়বে না। উঠানোর সময় এটা লক্ষ্য রাখতে হবে যে গাছের চারা অথবা কন্দের মধ্যে যাতে কোনো আঘাত না লাগে, সেটা কৃষক ভাইদের মনে রাখতে হবে। আর কি করতে হবে, যে মাটিটা থাকবে মুখী কচু আমি যেখানে লাগিয়েছি সেখানে মাটিটাকে আমি অন্তত চেষ্টা করবো যেন খড় দিয়ে যেন মাটিটা ঢেকে দিতে পারি, তাহলে কি হচ্ছে, জলগুলি সহজে বাষ্পীভূত হবে না, জল থাকবে জমিতে, তস থাকবে। এছাড়া কি হবে, আগাছা বেশি।

0: হবে না, যেহেতু মাটিটা ঢাকা আছে, ঠিক
1: হ্যাঁ
0: আছে? পরবর্তীকালে আগাছাগুলি এবং মুখী কুঁচের পাতাগুলি পচে কিন্তু মাটির উর্বরতা শক্তি কিন্তু বেড়ে যাবে,
1: আচ্ছা
0: ঠিক আছে? হয়ে গেল।
1: হুম
0: এখন মুখী কুঁচো চাষ করতে গেলে সবচেয়ে প্রধান যে দুইটি রোগ হচ্ছে সেটা হচ্ছে একটা ফাইটোপ্তেরা ব্লাইট আর একটা হচ্ছে নর্মাল লিভ ব্লাইট, ঠিক আছে?
1: হুম
0: কৃষক ভাইয়েরা মনে রাখবেন যে ফাইটোপ্তেরা ব্লাইট যদি হয়ে থাকে
1: হুম
0: তাহলে পাতা কিন্তু শুকিয়ে যাবে, প্রথমে পচে যাবে তারপর শুকিয়ে যাবে।
1: মানে রোগের লক্ষণটা,
0: হ্যাঁ, রোগের লক্ষণ ফাইটোপ্তেরা
1: হ্যাঁ
0: ব্লাইট, প্রথমে পাতা পচে যাবে তারপর শুকিয়ে যাবে,
1: হুম
0: আর নর্মাল লিভ ব্লাইট যদি যদি যেখানে হবে সেখানে পাতাটা শুকিয়ে যাবে, ঠিক
1: আচ্ছা
0: আছে? তো ফাইটোপ্তেরা ব্লাইটের ক্ষেত্রে নর্মাল কৃষকের রিডুমিল বাজারে পাওয়া যায়, 2 থেকে 2.5 গ্রাম যদি পার এমএল পার
1: হুম
0: লিটার জলে মিশিয়ে স্প্রে করে দেয় তাহলে কিন্তু ভালো হয়ে যাবে।
1: আমি এই ওষুধটা আরেকবার যদি
0: রিডুমিল
1: বলেন,
0: রিডুমিল
1: রিডোমিল,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: রিডুমিল আর নর্মাল লিভ ব্লেড যেটা, সেটা ক্ষেত্রে যে কোনো ছত্রাকনাশক আমরা স্প্রে করতে পারবো,
1: হুম
0: ঠিক আছে? হয়ে গেল। এবার কি হবে, মুগি কুচুটা 6 থেকে 7 মাস পরে আমাদের যে ছড়াগুলো সেগুলো তোলার জন্য উপযোগী হয়ে যাবে,
1: হুম
0: ছয়
1: ছয়
0: থেকে
1: থেকে সাত
0: হ্যাঁ
1: সাত
0: ছয়
1: মাস
0: থেকে 7 মাস পরে উপযোগী হয়ে যাবে। তো এখন আমি মুগি কুচুটা আমি বলে দিলাম সংক্ষেপে, এবার আমি চলে আসি জলকুচিতে।
1: হ্যাঁ
0: দুটা ডিফারেন্স আমি বলে দেব।
1: হ্যাঁ
0: জলকুচুর বেলায় কী করতে হবে আমাদের, জলকুচুর ক্ষেত্রে যে সারটা থাল লাগবে মোটামুটি সেম মুকি কুচির মতোই,
1: হুম
0: ইউরিয়াটা 30 কেজি লাগবে, সুপার ফসফেট 25 কেজি, মিউরিয়াটা পটাশও 25 কেজি,
1: হুম
0: সেম লাগবে। এখানে কি করতে হবে, জলকুচুর ক্ষেত্রে যে মাটি যে সারটা আছে
1: হুম
0: এখানে পটাশ এবং ইউরিয়া সার যেটা,
1: হুম
0: সেটাকে আমি শুরুতে দেব না, ঠিক আছে?
1: আচ্ছা আচ্ছা
0: এখানে শুধুমাত্র আমি গোবর সার এবং সুপার ফসফেট যেটা সেটা মাটিতে ভালোভাবে মিশিয়ে দেবো
1: হুম জমি তৈরি করার
0: জমি
1: সময়,
0: তৈরি করার সময়। 30 থেকে 40 দিনের মাথায় আমি প্রথমবার যে পটাশ এবং ইউরিয়া সারটা যেটা থাকবে
1: হুম
0: সেটার অর্ধেক অর্ধেক করে প্রথম একটু উপরি প্রয়োগ করে দেবো 30 থেকে 40 দিনের মাথায়। 60 থেকে 80 দিনের মাথায় দ্বিতীয় যেটা পার্ট থাকবে সেটাকে আমি স্প্রে উপর দিয়ে আমি ছিটিয়ে উপরেই প্রয়োগ করে দেবো, ছিটিয়ে
1: একদম
0: দেবো,
1: হুম
0: ঠিক আছে? এখানে দুটো পার্থক্য আছে জলকচুর সঙ্গে, কারণ জলকচুতে আমরা প্রথমে দিয়ে দিই,
1: হ্যাঁ
0: মুখীকচুতে প্রথমে দিয়ে দিই,
1: প্রথমে দেওয়া হয়
0: জলকচুতে আমরা পরে দিই।
1: পরে দেওয়া হয়
0: হ্যাঁ,
1: হুম
0: এখন জলকচুর ক্ষেত্রে যেখানে বাকি সবগুলি সেম, মাটি কীভাবে তৈরি করতে হবে, জমি কীভাবে নির্বাচন করতে হবে, কীভাবে কি মাটিটাকে কীভাবে তৈরি করতে হবে সবগুলি সেম।
1: হুম
0: এখানে অন্তর্বর্তী গেলাম পরিচর্যা কি, জলকচুর ক্ষেত্রে কী হচ্ছে, জলকচুতে প্রত্যেক মাসে মাসে আমাদের একবার আগাছা বাঁচিয়ে দিতে হবে যেন আগাছা না থাকে।
1: হুম
0: আর এখানে কী হবে, অগভীর জল অথবা চলমান জল জমিতে কী করতে হবে, মানে জলগুলো যেন চলমান জল থাকতে হবে এবং
1: আচ্ছা
0: অগভীর জল থাকতে হবে,
1: আচ্ছা
0: তাহলে কী হবে, জলকচু চাষের জন্য খুবই বৃদ্ধি সহায়ক হবে, ঠিক
1: হুম
0: আছে? মনে রাখতে হবে যে চারা লাগানোর পরের থেকে আমাদের কন্দ যেটা আছে, জলকচুর যে কন্দ অথবা কাণ্ডটা উঠানোর আগে পর্যন্ত
1: হ্যাঁ
0: 2 থেকে 5 সেন্টিমিটার জলস্তর মাটিতে বজায় রাখতে হবে, যে জমিটা সে জমিতে বজায় রাখতে হবে,
1: মানে এখানে জল সবসময় থাকতে হবে,
0: থাকতে হবে যেহেতু এটা জলকচু।
1: জল কচু,
0: হ্যাঁ, 2 থেকে 5, দু থেকে পাঁচ ইঞ্চি নর্মাল ছোট জলস্তর যেটা সেটা বজায় রাখতে হবে। মাঝে মধ্যে অনেক সময় যদি কৃষকরা দেখে থাকে যদি জলস্তর থাকতে থাকতে যদি কিছুটা গুড়ি পচা যদি দেখা যায় কী হোক, অনেক সময় কৃষকরা কী করে, মাঝে মধ্যে জল যেটা জমে থাকে সেটাকে বের করে দেয়, ঠিক আছে? বের করার পর মাটিতে যদি মাটিটা তো অ্যানোরোবিক হয়ে থাকে, কারণ মাটি তো কোনো বাতাস ঢুকে না,
1: না
0: যেহেতু জল অনেকদিন ধরে জমে থাকে, তখন পা এবং হাত দিয়ে মাটিটাকে নেড়েচেড়ে দিতে হবে,
1: আচ্ছা
0: ঠিক আছে? নেড়েচেড়ে দিয়ে 2-3 দিন জমিটাকে শুকোতে হবে, শুকিয়ে তারপর আবার জলসেচ দিয়ে আবার 2 থেকে 5 ইঞ্চি আবার স্তর বজায় রাখতে হবে।
1: কেলের মধ্যে জলটা দিতে
0: হ্যাঁ
1: হবে,
0: হ্যাঁ, যেহেতু এটা জলকচু,
1: হুম
0: এখন জলকচু লাগানোর পর, ঠিক আছে, 60 থেকে 90 দিনের মধ্যে আমরা লতি সংগ্রহ করতে পারবো, লতি যেটা,
1: হ্যাঁ
0: হ্যাঁ, জলকচু থেকে আমরা লতি সংগ্রহ করে আমি কৃষকরা বাজারে সেটা বিক্রি করেন। 60 থেকে 90 দিনের মধ্যে আমরা লতি সংগ্রহ করতে পারবো, এবং কি 140 থেকে 180 দিনের মধ্যে আমরা কন্দটা সংগ্রহ করতে পারবো জলকচুর ক্ষেত্রে, ঠিক আছে? একজন কৃষক যদি সঠিকভাবে সব কিছু যদি উনি বজায় রাখে, যেমন সঠিক পদ্ধতিতে উনি চাষ করেছেন, সঠিক পরিমাণ সার দিয়েছেন, সবগুলো যদি উনি ফলো করে থাকেন তাহলে 10 থেকে 12 টন লতি উনি পার হেক্টর পেয়ে থাকবেন,
1: আচ্ছা
0: একজন কৃষক যদি সঠিকভাবে চাষ করে থাকেন, এবং কন্দ উনি মোটামুটি 25 থেকে 30 টন উনি কন্দ সংগ্রহ মানে সংগ্রহ করে বেচতে পারবেন, 25 থেকে 30 টন প্রতি হেক্টরে,
1: প্রতি হেক্টরে,
0: হুম
1: হুম
0: ঠিক আছে? এটা হচ্ছে জলকচু, ঠিক আছে?
1: হুম
0: এবার আরেকটা কচু যেটা আছে নর্মালি আমাদের এখানে এখানে কৃষকরা চাষ করে, আমি উলকচুর আগে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে মান কচু যেটা।
1: মান কচু,
0: হ্যাঁ, মান কচুতে কি হয়, মান কচুটা লাগানোর পর কি হলো,
1: হুম
0: গাছের গোড়া যেটা আছে গাছের গোড়া থেকে অতিরিক্ত চারা বের হয়,
1: হুম
0: সেটা কি হতো, প্রতি 2 মাস পর পর যে চারাগুলি বের হবে না মান কচুর গোড়া থেকে, চারাগুলিকে পরিষ্কার করতে হবে,
1: হুম
0: ঠিক আছে? এই যে চারাগুলি থাকবে এগুলিকে আমি পরবর্তীতে আবার লাগানোর জন্য আমি ব্যবহার করতে পারবো,
1: হুম হুম হুম
0: ঠিক আছে? তো মান কচুর ক্ষেত্রে কি হতো, মান কচু আমরা নর্মালি মান কচুতে কোনো রোগ পোকা মাকড় এত বেশি আক্রমণ করে না, সামান্য একটা পোকা যেটা লেদা পোকা সেটা যেটা মানকচুতে আক্রমণ করে।
1: আচ্ছা
0: আর নর্মালি আমরা 125 কেজি ইউরিয়া আমি হেক্টর প্রতিতে বলে দিচ্ছি, নর্মালি কৃষকরা ওনারা বুঝবেন প্রতি হেক্টর 125 খানি যেটা আমরা বলে থাকি, হ্যাঁ, 125 থেকে 130 কেজি ইউরিয়া প্রতি হেক্টরে, 110 কেজি সুপার ফসফেট, প্রায় 100 কেজির মতো সুপার অ্যামোনিয়াম পটাশ যেটা প্রতি হেক্টরে লাগবে, ঠিক আছে? এটা নর্মাল আমি বলে দিয়েছি। জমিটাকে আগাছামুক্ত রাখতে হবে, যেটা প্রধান যেটা জমিটাকে আগাছামুক্ত রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর নর্মাল যদি কৃষকরা যদি চাষ করে 25-30 টন নর্মালে ওনারা কন্দ সংগ্রহ করতে পারবেন।
1: ওলকচুটা,
0: হ্যাঁ এটা আমি আসছি, আমি মানকচু ভাই। এবার ওলকচু যেটা আছে, ওলকচুটা যেটাকে আমরা অনেক সময় এলিফেন্ট ফুটিয়ামও বলে থাকি, আপনারা হয়তো জানবেন বাজারে, এটা নর্মালি আমাদের যে আদিবাসী ভাইরা অর্থাৎ ট্রাইবাল ভাইরা যারা ওনারা চাষ করে বেশি থাকেন। হ্যাঁ, আমরা নর্মাল বাঙালি কৃষকরা কিন্তু এত বেশি চাষ করে না। ওলকচুটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ওলকচুর যে ওলগুলি আছে, হ্যাঁ ওলগুলি যেটা মোটামুটি যেটা 40-50 গ্রাম ওজনের মতো, যেগুলো নর্মাল সাইজের যদি যেগুলি হয় আর কি, আর একটু বড় হলে 40-80 গ্রামের মতো ওজন, যেগুলো আমরা লাগাতে পারবো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে মোটামুটি 75 সেন্টিমিটার/60 সেন্টিমিটার, অর্থাৎ লাইন থেকে লাইন 75 সেন্টিমিটার, একটা ওল থেকে আর একটা ওলের দূরত্ব 60 সেন্টিমিটার দূরে আমরা লাগাতে পারবো, ঠিক আছে? এটা ওল চাষের বেলায় যেটা আমরা ইয়ে করছি। তো ওল চাষের ক্ষেত্রে মোটামুটি ফার্টিলাইজার মোটামুটি সমস্ত কচুরি চাষের ক্ষেত্রে মোটামুটি সেম, সেটা আমি বারবার ইয়ে করছি না। এখন আমি এটা কোন সময় আমি হার্ভেস্টিং করে ফেলবো ওল কচুটা, 75% যখন গাছের পাতাটা যখন হলদে হয়ে যায়।
1: আচ্ছা,
0: ঠিক আছে, এটা মনে রাখতে হবে 75% গাছের পাতা যখন হলদে হয়ে যাবে তখন আমরা ওল কচুটা আমরা সংগ্রহ করতে পারবো।
1: মানে বুঝবো যে এটা সংগ্রহের সময় হয়ে গেছে,
0: সংগ্রহের সময় হয়ে গেছে ওল কচুটা। আর ওল কচু নর্মালি যেটা ওল কচুটা হারভেস্ট করার পর ওল কচুর মানে চোখার মতো চারপাশে দিয়ে কিছু চোখা, যেগুলিকে আমরা বলি চোখা থাকে কিছু, এগুলিকে মানে কেটে ফেলতে হবে অথবা এগুলিকে ভেঙে ফেলতে হবে। এগুলি পরবর্তী বছরের জন্য আমরা বীজ হিসেবে ব্যবহার করতে পারবো,
1: বীজ হিসেবে রেখে।
0: হ্যাঁ, যেটা আমরা ওলকচুর ক্ষেত্রে, ওলকচুর ক্ষেত্রে নর্মাল একটা যেটা রোগ সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে কাণ্ড পচা রোগ। কৃষক ভাইদের লক্ষ্য রাখতে হবে যে কাণ্ড পচা যদি রোগ হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ডাইথেন M45 একটা ছত্রাকনাশক পাওয়া যায়, সেটা 2-2.5 গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করে স্প্রে করলে ওটা ভালো হয়ে যাবে। অতিরিক্ত কোনো বালাইনাশকের কোনো দরকার নেই, এখানে শুধুমাত্র একটা রোগ হয় যেটা হচ্ছে কাণ্ড পচা নর্মালি।
1: তো মানে এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি যেভাবে সহজভাবে আমি আমাদের কৃষক ভাই বোনদের বললেন যে কচুর বিভিন্ন পদ্ধতি এবং চাষ পদ্ধতিটা তাতে অনেকটা সহজ রয়েছে এবং কৃষক ভাই অনেকটা জানেন, এবং সেটা লাভজনক কিরকম,
0: যেমন লাভজনক, যেমন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। কোনো কোনো কৃষক যারা নর্মাল যেখানে একটু উঁচু জমিতে যেখানে আম্রপল্লি চাষ করছেন নর্মাল কৃষকরা, ওনার আম্রপল্লি চারার মাঝে মাঝে কিন্তু ওনারা এই যে আমি বললাম যে মানকচু চারা, ঠিক আছে, মানকচু চারা লাগে, কিন্তু জলকচু না, মানকচু চারা ওনারা লাগাতে পারবেন। যেমন আমি কয়েকদিন আগে একটা সাকসেস স্টোরি পড়ছিলাম যে এরকমভাবে উনি একটা জমি থেকে উনি তো ঠিক আছে আম্রপল্লি আম তো পাচ্ছেন, ঠিক আছে, সঙ্গে সঙ্গে মানকচু উনি করে দিয়েছেন
1: সাথী ফসল
0: হিসেবে। যেহেতু মানকচুটা আমরা নর্মালি 3-4 মাসের মধ্যে রেডি হয়ে যায়, কন্দ সংগ্রহের জন্য উপযোগী হয়ে যায়, তো উনি এরপর থেকে ডাবল ইনকাম করতে পারছেন কৃষকরা
1: একদম।
0: হ্যাঁ, আর কচু চাষের ক্ষেত্রে এত মানে নর্মাল যে কচু চাষ করতে এখানে কোনো ইনোভেটিভ কোনো টেকনিকের প্রয়োজন হয় না, নর্মাল সঠিকভাবে যদি চাষ করে কৃষকরা তাহলে এমনিতেই ফলন ভালো হয়।
1: বাজারে কিন্তু চাহিদা রয়েছে, দামও রয়েছে। আজকে আপনি এসেছেন আমাদের স্টুডিওতে, আমাদের শ্রোতা বন্ধুদের একেবারে মূল্যবান পরামর্শ দিয়েছেন কন্দ জাতীয় ফসল মুখী কচু, ওল কচু এবং জল কচু, পাশাপাশি মান কচুও দিয়েছেন, এবং আশা রাখবো যে কৃষক ভাইদের এই আলোচনাটা অনেকটাই কাজে আসবে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
0: ধন্যবাদ আপনাকে।
2: খেতে খামরে অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান।

খেয়া দেখে আমার অনুষ্ঠানে শুনলেন পরপর দিনখানি দেশাত্মবোধক গান। শেষ হল অনুষ্ঠান খেতে খামারে। আকাশবাণী মিলনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সরগম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান শুনবেন 7:05। অনুষ্ঠানে কলাবতীর আগে সন্তুর বাজে শোনাবেন পণ্ডিত শিবকুমার শর্মা। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদও শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। কল করবেন 8731875545 এই নম্বরে। পাঁচমিশালি নানা রাগের গানের অনুষ্ঠান রাত 9:00। 9:30 শুনবেন গজল সেমি গজল অনুষ্ঠানে। পরিবেশনায় অনুরাধা পড়ুয়াল এবং যশবন্ত সিং। বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান রাত 10:00, শিল্পী শ্রাবণী সেন। শুনলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মিলনীয়া এখন শুনবেন সারাগাম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে কলাবতীর আগে সন্তুর বাজিয়ে শোনাবেন পণ্ডিত শিবকুমার শর্মা।

এতক্ষণ শুনলেন সারেগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে কলাবতীর আগে সন্তুর বাজিয়ে শোনালেন পণ্ডিত শিবকুমার শর্মা। শেষ হল সারেগম অনুষ্ঠানটি।

আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা, এবারে রিলেটে শোনানো হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জিরামজি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত, এমনকি গ্রাম, দ্বিতীয় তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তারা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি 6 লেনের সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH-148A এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে।
1: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: মন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশের NH-34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 থেকে 6 লেনের কানপুর কাবরাই সেকশন তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
1: दूसरा प्रोजेक्ट है, बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है बीच में, आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर का है ये, एक्सेस कंट्रोल रहेगा कंप्लीट, एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा, 3 जिले इमीडिएटली इससे कवर होंगे।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারেন্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,
2: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ, বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যাঁ ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যোঁ নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যোঁ কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাই ওর বহনো কো রোজগার দেগি বল্কি বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য স্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
3: 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
0: ভারত

পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবসও। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটের রিভার সাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ দুটি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 9:30 অ্যাটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে, রাত 1:30 খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটমা ববাগ রকমখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ডিজিটাল ইন্ডিয়া নি চেতন নাইকুল মঙ্গ কটাল নাম তুবখা বিবিজি রামজি কেরং নৈসাই নৈচিবা তিনি সিমে হাকতর গনাঙ্গই সামগ ফনাং জাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা নিসিমে উদয়পুর জরা বসং লাহারন তুংবুরই খাই জাগান হায়ুঙ্কা ফুটবল বাটাই মঙ্গ নরওয়ে ফ্রান্সাই মেক্সিকো রাউন্ড 16 কোয়ালিফাই ফিনখা তাবু ককটমা সক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ডিজিটাল ইন্ডিয়া নিচেতন নাইকুল মঙ্গ কটালরাম তুবখা টঙ্কছং লোকরংনি ফান বংরিখা তাই বেভাগ ডিকলটৈ হামক্রাই তুবখা অচেতনি বিসি চিসা পুংমান রগৈ মন্ত্রীবক্রক সাকা ডিজিটাল ইন্ডিয়া লোকরংনি লংমান তাইব লাইটেসা খাইকা সরাই সরাই সেপনি বিসংটৈ ডিজিটাল পেমেন্ট বাই ডাডাক সিডাক সেপরিমা গ্রাক খাইকা মন্ত্রীবক্রক সাকা অচেতন বাই রং সাকাম হুকবার বানিয়াতাই লোকো সেপরিমাব তাইব হামক্রাই তুবখা এআই সেমি কন্ডাক্টর তাই কোয়ান্টাম কম্পিউটিং হাই কাহামকুক টং সেপ বাই ভারত হামক্রাইনি দিকল বসকাঙ্গি টঙ্গ তাই টং সেপন লোক হামক্রাই তাই টংসুনে হামক্রাই খাইমাও সামু ফনাংনান উংখা হাফংনি নাহার মহিনে মন্ত্রীবক্রক সাকা হাকতর গনাঙ্গে তিনি বসং ডাক্তার সাল পালাইজগী টঙ্গ লোক সাক হামুথংমা তাই হামক্রাইও ডাক্তারকনি সাকথারৈ সামুং টাংমুঙ্গো গসিমুং রিজাক তাই ডাক্তার বিধান চন্দ্র রায়নি ফাইচিং বরম ইয়াফরে অ সাল পালাইজগী টঙ্কা বসং ডাক্তার সালরগৈ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যত ডাক্তারকনি ফাইচিং খাকাম ইয়াফরকা মন্ত্রীবক্রক তাইব সাকা হামসাজাক ভারত সনামতি সাতানি ডাক্তারকনি বেলাই নাংকুকমনি সামুং টাঙ্গি থাঙ্গানা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসং ডাক্তার সালরগৈ ডাক্তারক খাকাহাম ইয়াফারকা হদালাম কাইসটৈ খাকাহাম ইয়াফার মুঙ্গ মন্ত্রীকরা সাকা ডাক্তারক জেসাত মুঙ্গ ফানো সামুং টাংমনি বিসিংটৈ বরক মুই সুনিথানী পৈটো থাংরিউই মানো বতাইব সাকা থানাই বিসি কেসুগ হাস্তানি সাকাম বেখ্রাবন তাইব গ্রাহ খাইনা বাকি খরচা জাকাই গনাং ইয়াপটি রমজাক্কা বসং ডাক্তার সালরগৈ তিনি গান্ধীগ্রামনি পুইলা সাকাম কেন্দ্র আলাইদা সাকাম শিবির কাছা সংজাকা যতই খরক থামরা নুচিছিনি বেমারিন সাকনাই মাগনা বিঠিব্রাই বাকজাকা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ বিবিজি রামজি কেরং নৈসাই নুচিবা তিনি সিমি হাকতর গনাঙ্গই সামুগ ফনাংজাকা কামি হামক্রাই ককতলাই নক সাকা অ কেরংটৈ বিশি বুরুম্ব সাল সারা নুচিবানি ইয়াগুনি রাংমারি গনাং টং সামুং মাথুরগান পৈলা বুখাগ ইয়াগুলনি রংমারি খক থামরা চংজাকা বসং টং সামুং ইয়াগুলনি রংমারি খক নৈরা চুকু চিটার দশমী সাতনি বাংরি খক থামরা নৈ চিছিনি দশমী ব্রৈ হিংখা আর রাও চিনি সেলাইব গবাং বাংখা উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আসাম খবৈ কিয়াসু হাস্তে রাও চিবানী সিমি নৈ চিবা জরা ইয়াগুলনি রং বাংরি জাকা অরুণাচল প্রদেশ তাই নাগালেন্ড যতনি গবাং রং নৈচিবুরি দশমী বা বাংলি জাকা কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান অচেতন হামসাজাক কামিনী সেববাই হামসাজাক ভারত সনামতি সানা লামাও কাইছে লাই

tuma ganang hinay kursaka. Phil dog tam tirpra bidan chava songsak mani saltini bidan chava lobby wa palai jaka. Pandawa haste pa indrasna ready nalu narwayok rangi manjaka. Pandawa kumuni bising manjaka bidan chavani পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ তাই কেবং বদলে অজা জিতেন্দ্র চৌধুরী তাই এমএলএ রক লামছগি ককনারকা বিধানসভানী তাংফাং অমিয়কান্তি নাথ হামাইয়াফরি ককনারকা বিধানসভানী স্পিকার রামপদ জমাতিয়া অ পাণ্ডবা আগিনী স্পিকার জ্যোতির্ময় নাথ জিতেন্দ্র সরকার রেবতী দাস তাই রতন চক্রবর্তী বরম ইয়াফর জাকা আপনকারী পদ্মশ্রী সকাত মানজাক নরেশচন্দ্র দেব বর্মান বিধানসভানী বিখাক্তি বরম ইয়াফর জাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা নিসিমি উদয়পুর জরা বসং লাহানা তুংবরি খাইজাগনা তিনি দিল্লি কটালো কেন্দ্রনি লাহার কামুং মন্ত্রী নীতিন গডকরি বাই ককলাম পাই ব কক সাকা চার নাম্বার বসং লাহার তৈ নুইরা চার নাম্বার বসং লাহার করংজাক উদয়পুর নিসিমি অমরপুর লাহারনি ডিপিআর সোনামানি পাইথক বুখাগো টঙ্গো মন্ত্রকরা আগরতলনে রিং রুট নি কসিমুরমা বাই কেন্দ্রনে মন্ত্রী মচাং গডকরি না হামাইয়া ফরকা কেন্দ্র হাপাং চুরাইবারি নিসিমি চম্পনগর জরা সারা 30 কিলোমিটার বসং লাহার নংবুরি খেলাইনা বাগৈ এলাইনমেন্ট নি গসিমুং রেখা রানীবাজার নিসিমি চন্দ্রপুর আইএসবিটি জরা বসং লাহার নংবুরি খেলাইনা বাগৈ থাই নাহারমা পাইখে এনএসআইডিসিএল টেন্ডার কবগানা আগরতলা আউলিনি ওয়েস্টার্ন বাইপাস সামনা বাগৈ টেন্ডার কবক জাগান আবনকারী লেম্বুছরা নিসিমি খয়েরপুর ইস্টার্ন বাইপাস নি সামুং ব ডাকিন চেংরি জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা হাওয়াই খাইজগৈ টঙ্গু আকাশবাণী ককতমানা আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককতমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙানে প্রদেশ বিজেপিনি খুকপাং অকরা সুব্রত চক্রবর্তী তিনি আগরতলা ককতমা থুনানি থুম কাইসব সাকা এজিএম সিটাই জিবিপি হাসপাতাল সেন্টার এক্সেলেন্স হিনে সামনা নাহারই ন অ হাসপাতাল ডাক্তার ন প্রাইভেট প্র্যাকটিস খাইনা মতাকনা বগে হাস্তে হাপাং ককচাপকা আবো ভাই এজিএম সিটাই জিবিপি হাসপাতাল সেপসাপ কাহাম অঙ্গান হিনি ব খুরচাকা থাইমানী ককটুমা হায়ুং কাপ ফুটবল নি রাউন্ড অফ 32 নি পাইথাক থমুঙ্গ মেক্সিকো ইকুয়েডর নই বুকচা গুলনি ফের বাই মেসেনৈ থাইচি ডগ কাছাকা পাইথাক কাইটাম থমুঙ্গ নরওয়ে ফ্রান্স তাই মেক্সিকো রাউন্ড 16 কোয়ালিফাই ইংকা রাউন্ড অফ 16 ফ্রান্স প্যারাগুয়ে বাই তাই নরওয়ে ব্রাজিল বাই ঠেঙ্গানে ভারতনি জরা তিন হর দামসুকু সতী থামছেও ইংল্যান্ড বাই কঙ্গো প্রজাতন্ত্র ঠেঙ্গলাইনা তাই হরনি দামসা সতী থামছেও বেলজিয়াম বাই সেনেগাল ঠেঙ্গানা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল জাক অরণি থার্ড ডিভিশন লিগ ফুটবল বাতাই মুনি তিনি গ্রুপ লিগ নি পাইথাক থমুঙ্গ জম্পু জলা প্লে সেন্টার কপলা ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংজাক থমুঙ্গ জম্পু জলা প্লে সেন্টার কাইবা বুক চা গুল নি ফেরবাই সাই এস টি সি বদল মেচেনখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নাইকল জাক হাস্টে বেরেমনি সিনিয়র ক্রিকেট নি প্লেট পুল নি থমুং তিনি সিমি চেংজাখা জুরাজরা মহকুমানী থংখল চেংমুংনি সাল থমুং কাইটা মুখা আরও ধর্মনগর উইকেট কাইদক বাই আম্বাসন কমলপুর উইকেট কাইদক বাই লংতারি বেলিন তাই কাঞ্চনপুর উইকেট কাইথাম বাই গন্ডাসরান মেচেনখা মেলা গর শ্রী সিটিনি উত্তর সালকা আমচাইনি যত্নশীলাই কথর রথ যাত্রা তের বসকাং সালচিবানী সিমি চেংজাগান আপনারগৈ বাণী কাচগান বসকাং সালচি ডকনি সিমি সাল নিচি থাম জরা মেলাগর পুর পরিষদ চেয়ারপার্সন অনামিকা গুজ পাল রায় আচুক ফাংবাই তিনি ককলাম পান্ডা কাইছও অকক জাবজাক্কা মালমাতা হামক্রাই মন্ত্রী সুদাংশু দা সাকা মালমাতা হামক্রাই নাইকুং হাস্টেব তক্তৈ দুধ তাই মুইহান মানথগ্রিমা বাংরিনা নাহারৈ কাহামকে সামুং টাঙৈ টঙ্গু তিনি তাং ন কতর ককটমা থুমনের থুম মন্ত্রী অকক সাকা বতাইব সাকা মালমাতা পালাইনে রংনি সেপনি বাকৈ আগরতলানি অবৈনগর হাপাংনি মালমাতা সাকাম নক তাই আর কে নগরনি হাপাং ভেটেরিনারি ডিসপেন্সারিনি আউটডুডনি জরা বুটাং বাংরি বই ফুং দামচারনি সিমি হরনি দামচার জরা খাইজাকা নবদ্বীপনি ককতুমা
বুজকাং দাম নই চিবরিও সালগ্রায় বা দক্ষিণ গুমটি উনকুটিতাই দলাই হাঙ্কর ফেরাং কগুই কবাং ওয়াতে ওয়াই মানুহিনী হজা খ্লাইরিকা নবরতিবার নাইকুং খনা সালনি তুমারি সাকাও থামচিবরি ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুচিদক ডিগ্রি সেলসিয়াস গানে গিনেও তঙ্গই মানু তিন সালনি তুমারি সাকাও থামচিবরি দশমিক নই ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুচিছিনি দশমিক নই ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটুমা বুবাগ্র দায়স্য পড়ু মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ডিজিটাল ইন্ডিয়া নি চেতন নাইকুল মঙ্গ কটাল লাম তুবুখা বিবিজি রামজি কেরং নুইসাই নুইচি বা তিনিমে হাকতর গনাঙ্গই সামুঙ্গ ফনাংজাক্কা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা নিসিমে উদয়পুর জরা বসং লাহারন তুংব্রী খাইজাগনা হায়ুং কাপ ফুটবল বাতাই মঙ্গ নরওয়ে ফ্রান্স টাই মেক্সিকো রাউন্ড সিক্সটিন কোয়ালিফাই ইংখা ককটুমা তিনিন বাকি অরণ্য পাইখ্যা উলনি ককটুমা আওয়াইঙ্গান খনাফুং দামচিনি সতী ব্রীজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 7টি দেশ নিশ্চিত করলেও বাকি রইল 9টি স্থান। এবারে বিস্তারিত সংবাদ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে এই আইনটি প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরিভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে। এ বর্ধিত কর্মসংস্থান নিশ্চয়তার উদ্দেশ্য হল গ্রামোন্নয়নের গতি ত্বরান্বিত করা, বৃহত্তর আয় সুরক্ষা প্রদান এবং গ্রামীণ পরিবারগুলিকে ক্ষমতায়ন করা। নতুন এই আইনটি সময় মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেয়। এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পাওয়া গেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। ভিবিজি রামজি আইন 2025 যা 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে সমন্বিত করার জন্য তৈরি করা হয়েছে। দেশজুড়ে এই নতুন কাঠামোটি কার্যকর করার জন্য চলতি আর্থিক বছরে 95,692 কোটি টাকার সংস্থান করা হয়েছে। ভিবিজি রামজি আইন 2025 20 বছর পুরনো। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 প্রতিস্থাপন করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই আইনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মজুরি বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবিজি রামজি আইন 2025 বিকশিত ভারত গঠনের এক ঐতিহাসিক পদক্ষেপ। ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হয়। এ উপলক্ষে বিধানসভার লবিতে সমৃদ্ধ ঐতিহ্য, দৃঢ় অঙ্গীকার, উজ্জ্বল আগামী শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তাঁর বক্তব্যে গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বিধানসভার গুরুত্ব এবং ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। রাজ্যপাল বলেন, বিধানসভা হল গণতন্ত্রের মন্দির। এই প্রতিষ্ঠান জনগণের কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ করে দেয় এবং গণতন্ত্রের প্রকৃত চর্চা হয় পবিত্র বিধানসভায়। বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধানসভার সচিব এ কে নাথ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নরেশ চন্দ্র দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পদ্মশ্রী পুরস্কার প্রাপক নরেশ চন্দ্র দেববর্মাকে সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া বিধানসভায় প্রাক্তন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আজ বিধানসভায় রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার লক্ষ্যে ডিপিআর তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবছর আগস্ট মাসের মধ্যে রাস্তার অ্যালাইনমেন্ট সম্পন্ন হবে এবং তারপর শুরু হবে জমি অধিগ্রহণ। 8 নম্বর জাতীয় সড়ক এবং 208 নম্বর জাতীয় সড়ক সংযোগকারী উদয়পুর থেকে অমরপুর সড়কের ডিপিআর তৈরিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আগরতলার রিং রোড এর অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গড়কড়িকে ধন্যবাদ জানান। চুরাইবাড়ি থেকে চম্পকনগর পর্যন্ত 130 কিলোমিটার জাতীয় সড়ককে 4 লেন করার জন্য অ্যালাইনমেন্ট এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী জানান, রেলপথের পাশাপাশি চলবে গ্রিন ফিল্ড 4 লেন জাতীয় সড়ক। এর জন্য 18 মোড়া এবং লংতরাই এলাকায় টানেল করা হবে। শীঘ্রই এ কাজের জন্য জমি অধিগ্রহণ শুরু হবে। রানীরবাজার থেকে চন্দ্রপুর ISBT পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেন করার জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ হবার পর NHIDCL দরপত্র আহ্বান করবে। আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাস নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে। তাছাড়া লেম্বুছড়া থেকে খয়েরপুর ইস্টার্ন বাইপাসের কাজও শীঘ্রই শুরু হবে।
প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যে ডিম দুধ মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাফল্যের সঙ্গে কাজ করছে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, প্রাণী পালকদের সুবিধার্থে আগরতলার অভয়নগরে সরকারি পশু হাসপাতাল এবং আর কে নগরে সরকারি ভেটেরিনারি ডিসপেন্সারিতে বহির্বিভাগে চিকিৎসার সময়সীমা বাড়িয়ে সকাল 8টা থেকে রাত 8টা করা হয়েছে। পশু চিকিৎসকদের ঘাটতি পূরণে আরও 110 জন পশু চিকিৎসক নিয়োগে দ্রুত উদ্যোগ নিতে টিপিএসসিকে অনুরোধ করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী বলেন, পশু পাখির চিকিৎসায় রাজ্যে 13টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট রয়েছে। প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, এজিএমসি এবং জিবিপি হাসপাতালকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে এজিএমসি এবং জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত হবে বলে দাবি করেন তিনি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সম্প্রতি নন্দননগরের এক নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমিতির পক্ষ থেকে আজ পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে তিনি সামাজিক মাধ্যমে এই কথা বলেন। তিনি আরও বলেন, এই উদ্যোগটি দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নে এবং নাগরিকদের জীবনকে সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সম্প্রসারণ থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের প্রসারে ভারতের অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। দেশজুড়ে আজ জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং উন্নয়নে চিকিৎসকদের নিষ্ঠা, সহমর্মিতা এবং অমূল্য অবদানের স্বীকৃতি এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সহমর্মিতা এবং নিষ্ঠাই ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি আরও বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম, মানবিকতা এবং অটল নিষ্ঠাই স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। চিকিৎসকরা প্রতিকূল পরিস্থিতিতেও নিরলস সেবার মাধ্যমে কোটি কোটি মানুষের আস্থা এবং কৃতজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলাঘরে ঐতিহ্যবাহী উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব আগামী 15 জুলাই শুরু হবে। এ উপলক্ষে রথের মেলা চলবে 16 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত। মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের পৌরোহিত্যে আজ পৌর পরিষদের সভাগৃহে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

0: ডিওয়াইএফআই এর উদ্যোগে আজ দক্ষিণ জেলার সমরেন্দ্রগঞ্জে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সাবরুম মহকুমা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই খবর জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 এর সর্বশেষ ম্যাচে মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিজেদের জায়গা নিশ্চিত করেছে। শেষ তিনটি ম্যাচে নরওয়ে, ফ্রান্স এবং মেক্সিকোর রাউন্ড অফ 16 কোয়ালিফাই করল এবং আইভরি কোস্ট, সুইডেন এবং ইকুয়েডরের বিশ্বকাপ অভিযান সমাপ্ত হল। রাউন্ড অফ 16 ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে এবং নরওয়ের প্রতিপক্ষ ব্রাজিল। ভারতীয় সময় আজ রাত 9:30 ইংল্যান্ড বনাম কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ শুরু হবে। এরপর রয়েছে রাত 1:30 বেলজিয়াম বনাম সেনেগালের ম্যাচ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ গ্রুপ লীগের শেষ খেলায় জম্পুই জলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জলা প্লে সেন্টার 5-1 গোলে সাই এসটিসিকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় দক্ষিণ, গোমতী, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 7টি দেশ নিশ্চিত করল, বাকি রইল 9টি স্থান। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ রেলের শোনানো হল প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজার স্থানে বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিওতে এখন সময় রাত 8:06 হয়ে 59 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম এবং ঠিকানা এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কলি বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। বন্ধুরা, প্রথম কলটি নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কার কল দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে পারি। নমস্কার, কোন ছবির গান শুনতে চান বলুন?
2: ছবিটার নাম হচ্ছে মহাজন।
1: মহাজন না,
2: মহাজন বাংলা মুভি। আর গানের লাইনটি হচ্ছে,
1: হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ
2: ছবিটা হলো আপনার মহাজন।
1: আপনি আপনার রেডিও ভলিউমটা কমিয়ে দিন। মহাজন, এরপরে গানের কলি, হারিয়ে যাওয়া না। হ্যাঁ শুনছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি দেখিয়ে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি গানটা পাওয়া যায় কিনা, গানটি পাওয়া যায় কিনা দেখে নিচ্ছি আগে। হ্যাঁ পাওয়া গেল তো গানটা।
2: ঠিক আছে দাদা,
1: হ্যাঁ নমস্কার,
2: নমস্কার,
1: নমস্কার। হুম হুম।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার, আমি
0: নমস্কার।
1: সুমন মৌর্য আগরতলা থেকে বলছি।
0: কোন ছবির গান শুনবেন?
1: গান হলো সুরের দেবনে, আর গানটা হলো কোথায় রাখবে কোন আশা ছবি শুনতে।
0: আচ্ছা, কোথায় রাখবেন?
1: মনে রাখবে
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার,
1: নমস্কার।
0: নমস্কার। হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ,
1: কাশি থেকে গোপাল মহাজন বলছি স্যার।
0: আপনাকে কোন ছবির গান শুনবো?
1: আজকে গান শুনবো পাগল মন, বইয়ের নাম।
0: পাগল মন, আরে সর্বনাশ।
1: পাগল মন মন রে,
0: হ্যাঁ
1: পাগলে।
0: আচ্ছা মন, আচ্ছা এর আগে বলুন, মন কি এখনো কথা বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলুন, দুই একজন বেশি নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: হ্যালো, নমস্কার স্যার।
0: মা, কে বলছেন?
1: আমি উদয়পুর থেকে দীপা দাস বলছি।
0: দীপা দাস, কোন ছবির গান শুনতে চান আমার কাছ থেকে বলুন।
1: আজ আমি একটি বাংলা গানে শুনতে চাই,
0: হুম,
1: ছবির নাম চিরদিনই তুমি যে আমার।
0: চিরদিনই তুমি যে আমার, কে সে? হুম, আচ্ছা ঠিক আছে, গানের কথা বলুন।
1: গানের কলি বালিতে তোমার নাম লিখে দেব,
0: সর্বনাশ। হৃদয়ে না লিখে বালিতে কেন? হৃদয়ের নাম না লিখে বালি

0: হ্যালো, নমস্কার, কে বলছেন বলুন?
1: হ্যালো, নমস্কার নবেন।
0: গ্রহণ করলাম।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: আচ্ছা, কোন ছবির গান শোনাবো আপনাকে?
1: আমি গান শুনতে চাই দাদা, নাম হচ্ছে বেতাব।
0: বেতাব? আচ্ছা।
1: বেতাল ছবিতে যে লতাজি
0: হুম তো এখনো যৌবন, মানে যৌবন হননি এখনো?
1: না দাদা,
0: এখন হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু আপনি এখনো যুবক হননি তাহলে, বোঝা গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, হুম হুম হুম হুম হুম আচ্ছা, এইগুলি ছাড়ুন, সময়টা চলে যায়। হ্যাঁ, গানে প্রসঙ্গে আসি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে কিন্তু আপনার প্রিয় গানটি। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার।

শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইফ ওন ইন মনের মতো গান। হ্যালো নমস্কার, কে বলছেন? তাপস? হ্যাঁ, আচ্ছা, কোন ছবির গান শুনতে চান? জবাবদিহি। আর গানের কলি? ভালোবাসো নাই বাবাসো। কেন কেন ভালোবাসে না বুঝি? ও আচ্ছা, একটু একটু নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাক এরকম হোক, সুখী থাকুন, নমস্কার।

0: हेलो नमस्कार। हेलो
1: হ্যাঁ নমস্কার স্যার, আমি সিম মুকিপুর থেকে।
0: ছবি
1: আজকে ছবি হলো সকাল সন্ধ্যা,
0: সকাল সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ,
1: আর গানের লাইনটা হলো কিছু কিছু কথা আর কিছু পরিচয়।
0: আচ্ছা, কি কথা?
1: কথা আর কি, এই যা মশলা।
0: ও আচ্ছা আচ্ছা, মানে মশলাদার। ঠিক আছে, যাচ্ছে। হ্যাঁ নমস্কার, নমস্কার।
1: হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার।

শ্রোতা বন্ধুরাও শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। হ্যালো, কে আছে লাইনে? হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান? গানের কলি, চাঁদ মুখে লাগে না গ্রহণ। তো বিয়ের ফুল কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো বিয়ের ফুল কি ফুটেছে? কত বছর আগে? হ্যাঁ ও ফুটবে ফুটবে করছে না এখনো কলি তাহলে? না ঠিক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে যাক সামনে দিনগুলিতে। নমস্কার।

हेलो नमस्कार, গন্ডা ছড়া থেকে ফোন করেছিলেন হ্যালো ব্রাদার ছবির গান শোনার জন্য, উনি সংযোগে কেটে দিলেন শেষ মুহূর্তে। ওনাকে গান শোনাতে পারিনি, দুঃখিত। উনি শেষ মুহূর্তে সংযোগ কেটে দিলেন। হ্যালো নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান? আপন পর। গানে কলি দেখে নিচ্ছি। পাওয়া গেল। গন্ডাছড়া থেকে এক শ্রোতাবন্ধু ফোন করেছিলেন, উনি শেষ মুহূর্তে সংযোগ কেটে দিলেন। ওনার গান আমি শোনাতে পারিনি, দুঃখিত। হয়তো উনি বুঝতে ভুল করেছেন, তাই হয়তো বা এই ঘটনা হলো। যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার। হ্যাঁ

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার। দিলেন আপনি শহরবাড়ি?
0: ছবি
1: হ্যাঁ, বাংলা ছায়াছবি বন্ধু।
0: বন্ধু? আচ্ছা, গানের কলি
1: ঝিনুক ঝিনুক।
0: ঝিনুক ঝিনুক? আচ্ছা আচ্ছা, ঝিনুকে? আচ্ছা ঠিক আছে, ঝিনুকে মুক্ত পাওয়া যায় কিনা দেখি। তাহলে তাহলে সমরের জুয়েলারি ব্যবসা আরো ভালো হবে। ঠিক আছে, নমস্কার।
1: হ্যাঁ।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো স্যার,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার। আমি বিশ্বমন্দির থেকে বলছি, ধরণী দেববর্মা।
0: ধরণী দেববর্মা। আচ্ছা বলুন, কোন ছবির গান শুনতে চান আপনি?
1: আমি একটু ওই সঙ্গে ছবির গান শুনতে চাই আর কি। আমার
0: সংযোগ?
1: মনে হয় হলো যে যে যে যে গাওয়া।
0: আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আপনার প্রিয় গানটি। নমস্কার, শুনে নিন তাহলে।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত। কি বলছেন?
1: মজুমদার
0: কোন ছবি?
1: গোপী কিষাণ,
0: গোপী কিষাণ। আচ্ছা, গানে গানে কলি।
1: ছত্রি না খোল বর্ষাতে,
0: আচ্ছা, বর্ষাতে ছত্রি না খুললে তো ভিজে যাবেন। ঠিক আছে, তাহলে বর্ষায় বর্ষায় ভিজুন, গানটা যাচ্ছে, শুনে নিন। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত। কে বলছেন?
1: জি মাতাজি স্যার,
0: জি বলিয়ে।
1: মেরা নাম হ্যাঁ পুরন বর্মা ওর মে আপসে বাত কর রা হুম ডিস্ট্রিক্ট জয়পুর রাজস্থান
0: ও
1: আমার থানা আনসমেল বগুড়া।
0: আচ্ছা, তো আপ অ্যাপসে শুন রহে ক্যা মেরা?
1: হ্যাঁ স্যার, আপনার কার্যক্রম আপকে মাধ্যম সে মেরে
0: আচ্ছা
1: দোস্ত কোনে কোনে তক পৌঁছ রা দি।
0: আচ্ছা, কেসে লাগতা হ্যায় ভাই?
1: বস স্যার বড়িয়া লাগতা,
0: আচ্ছা
1: আপকো আমনে হামকো বহুত পছন্দ হে স্যার।
0: আচ্ছা, শুক্রিয়া। তো ফরমাইশ কিজিয়ে, কোন সব মুভি কে গানা শুনো আপকো?
1: জি স্যার, আজ মে শুনুনা
0: হুম
1: ফিল্ম কা নাম রহেগা তলাশ, ওর
0: হুম
1: উসমে গানে কে বলে তুমনে কাহা জব তু আই ইয়ে লাগ মিত্রাঙ্গা।
0: ক্যা কিসি কা তালাশ পর হ্যায় ক্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মর গিয়া রে ভাই। তো যা রা আপকা আপকা গানা যা রে। হ্যাঁ, নমস্তে।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার রহমান দাদা,
0: হ্যাঁ, গ্রহণ করলাম, কে বলছেন বলুন?
1: আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: কৈলাসহর থেকে। কোন ছবির গান শোনাবো আপনাকে?
1: দাদা
0: হ্যাঁ
1: জি, সাবিত্রী বিখ্যাত একখানা গান,
0: হুম হুম হুম
1: লক্ষ্মীকান্ত প্যারিলাল জি সুর দিয়েছেন আর
0: হুম
1: বিহারি লিখেছে,
0: হুম
1: নামটা হিপা নেই
0: হুম
1: আর গানটা হচ্ছে চাহুয়া টুপা নেই।
0: ঠিকই তো, পেয়ার কি কখনো ঝুঁকে নাকি? ঝুঁকে না তো, হ্যাঁ, জ্বর তখন যাই আসুক। হ্যাঁ হ্যাঁ, দুয়ে দুয়ে বেশি নয়, সময় কম, তাড়াতাড়ি বলে বলুন। হ্যাঁ ঠিক আছে, অনুষ্ঠানের সব শেষ গানটি যাচ্ছে, বন্ধুরা শুনে নিন, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, তখন পরিবেশিত হলো লাইফ ওয়ান ইন মনের মতো গান, আর সঙ্গে ছিলাম আমি সুখ। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি এই অনুষ্ঠান থেকে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

পাঁচ মেশালে অনুষ্ঠানে শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী ছিলেন ছবি বন্দ্যোপাধ্যায়। এবারে শুনবেন নজরুলগীতি, শিল্পী ফিরোজা বেগম।

0: এবারে দ্য সত্যবোধক গান, পরিবেশনায় সবিতা চৌধুরী, মান্টু ঘোষ এবং সহশিল্পীবৃন্দ।
1: ও মোদের দেশবাসী রে, আয়রে পরাণ ভাই, আয়রে রহিম ভাই, কালো নদী কে হবি পার। শ্রমজীবী মানুষের ঐক্যের বিরুদ্ধে স্বদেশী বিদেশি শোষকের হাতে চিরন্তন হাতিয়ার হল সাম্প্রদায়িকতা। শোষিত মানুষকে বিচ্ছিন্ন করে, বিভক্ত করে, লুটের স্বরাজ বাঁচিয়ে রাখার এই পদ্ধতিকে ধিক্কার জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে শ্রমজীবী মানুষকে এক হয়ে দাঙ্গার বিরুদ্ধে মিলনের সেতু বাঁধার এই আহ্বান রচিত হয়েছিল 1949 সালে।

আপনারা শুনছেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। এবারে শুনবেন ছড়ার গান পরিবেশনায় মানসী মুখোপাধ্যায়।

আশা ভোসলে। আকাশবাণী বিলোনিয়া বা শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন গজল, শ্যামে গজল অনুষ্ঠানে। আজ শুনবেন অনুরাধা পরোয়াল এবং যশবন্ত সিং এর কণ্ঠে।

আপনারা শুনছেন গজল, শেমে গজল অনুষ্ঠানে পরিবেশনায় অনুরাধা পরোয়াল এবং যশবন্ত সিং।

গজল শুনছেন শ্যামা গজল অনুষ্ঠানে। এই গানটি শুনলেন অনুরাধা পড়োয়ালের কণ্ঠে। এবারে গানটি শুনবেন অনুরাধা পড়োয়াল এবং যশবন্ত সিংয়ের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হলো গজল শ্যামে গজল অনুষ্ঠানে। পরিবেশন করলেন অনুরাধা পড়োয়াল এবং যশবন্ত সিং। আকাশবাণী বেলোনিয়া এবারে শুনবেন বিভাপুরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় শ্রাবণী সেন।

জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। অধিবেশন শুরু হবে যথারীতি সকাল ছটায়। 6:05 শুনবেন অমৃতবাণী। অনুষ্ঠানে শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। সুরাঞ্জলি ভক্তিগীতি অনুষ্ঠান সকাল 6:10। নিবেদনে ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ং নিখরাং শুনবেন সকাল 6:25। 6:55 শুনবেন অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:00 শুনবেন অনুষ্ঠান আজ সকালে। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদে শুনবেন পর্যায়ক্রমে 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান সকাল 7:45। শিল্পী পূরবী মুখোপাধ্যায়। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন সকাল 8:00। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9:05। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে সকাল 10:05। 10:30 শুনবেন ভজন। নিবেদনে সুদীপ্ত শেখর মিশ্র। বেলা 11:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 এবং বেলা 1:40 শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। বেলা 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। মধ্যাহ্ন সংবাদ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে দুপুর 2:00। 2:15 শুনবেন কবিতার আকাশ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন মুনমুন মুখোপাধ্যায়। আমি নারী দুপুর 2:30 অনুষ্ঠানে প্রথম শুনবেন আমার কথা। আমার কথার পরে শুনবেন গুরুবারের আলাপচারিতা। আলাপচারিতায় রয়েছেন অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষিকা দীপা ভৌমিক। আলোচনা বিষয় অবসরপ্রাপ্ত জীবনের ইতিবাচক এবং নেতিবাচক দিক। অনুষ্ঠানটির সংযোজনায় গোপা মজুমদার। বিকেল 3:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

বিকেল 5টায় এবং 5টা বাজে 5 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5টা বাজে 10 মিনিটে। 5টা বাজে 45 মিনিটে শুনবেন লোকসঙ্গীত ও লোকগীতের অনুষ্ঠানে। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বরচিত কবিতা পাঠ, পাঠ করবেন সুবল দেববর্মা। পরে শুনবেন ককবরক গান, শিল্পী বিদ্যা জমাতিয়া। সন্ধ্যে 6টা বাজে 30 মিনিট শুনবেন কিষাণ বাণী। 7টা বাজে 5 মিনিট শুনবেন বন্দনা, বাংলা ভক্তিগীতের অনুষ্ঠান। 7টা বাজে 35 মিনিট শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7টা বাজে 45 মিনিটে এবং 7টা বাজে 55 মিনিটে। রাত 8টা বাজে 5 মিনিটে শুনবেন ক্যাম্পাস কুইজ, অংশগ্রহণে সাবরুম গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। আবার বলছি, অংশগ্রহণে সাবরুম বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। গণিজন সান্নিধ্যে রাত 8টা বাজে 30 মিনিটে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাঁশরী বাদক বলাই দাস। 9টায় শুনবেন যুববাণী। 9টা বাজে 30 মিনিট শুনবেন সারগম। অনুষ্ঠান শুনবেন মরবিহাগ রাগে সেনাই, বাজে শুনবেন ওস্তাদ বিসমিলা খাঁ এবং সহশিল্পী বৃন্দ। হারানো দিনের গান শুনবেন রাত 10টায়। 10টা বাজে 30 মিনিট শুনবেন।

ইংল্যান্ডের ওবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলার দ্বিতীয় সেমিফাইনাল খেলা ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার। খেলাটি রিলে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে, চলবে খেলা শেষ না হওয়া পর্যন্ত। শুনলেন অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া শ্রোতাবন্ধুরা, শেষ হল আমাদের অধিবেশন। আগামীকাল সকাল ছটায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। আমাদের স্টুডিও করে থাকার সময় রাত 10:31 হয়ে 57 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।